Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Better Khulna. Sokal 7ta beje 58 minit. Aaj shukrobar 29 joshtho 1433 bangabdo. 25 Zilhijjah 1447 hijri. 12 jun 2026 khristabdo. Shuru holo amader ajker prothom adhibeshon. Onushthan procharito hocche medium wave 533.63 meter e orthat 558 kHz. একই সাথে একদম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় স্বর্ণালী দাস, শারিকা নূর পান্না এবং আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও আহমেদ হাসান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Now, to end the news, the main points again. Record budget of 9,38,000 crore taka placed in the National Parliament for the year 2026-27 fiscal. Proposed budget targets GDP growth at 6.5% and inflation at 7.5%, taxes reduced on daily necessities. Education sector gets record 1,36,606 crore taka, 1,44,000 crore taka allocated for social security sector, including family cards. Pay scale for the government employees will be implemented in phases from July the 1st. Business leaders call proposed budget as business and investment friendly. License of Adin Hospital revoked following unnatural deaths of 6 newborns. Donald Trump suspends plans to attack Iran. Tehran and Washington are near a peace deal. And the curtain of the FIFA World Cup 2026 prizes with colorful program. Host Mexico beat South Africa by 2-0 in the inaugural match. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মিল্কিস আক্তার সিদ্দিকা জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গতকালে বাজেট পেশ করেন এটি তার প্রথম বাজেট এটি দেশের 55তম বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট এবারের বাজেটের প্রতিপাদ্য অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে 91,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা সব মিলিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে নারী ও প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনমুখী বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অনন্য দলিল আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান স্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বিশেষ করে রপ্তানিমুখী শিল্প তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎস কর হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে এছাড়া কৃষক কার্ড কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাজুয়েটের প্রস্তাবনা সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের খুলনা বিভাগীয় প্রধান অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু বলেন তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোগগুলো ইতিবাচক বাস্তবায়ন হলে তারা উপকৃত হবেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম জহির বলেন বাজেটে ব্যবসা বান্ধব কিছু উদ্যোগ থাকলেও এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে এনসিপির খুলনা মহানগর সংগঠক আহমদ হামিদ রাহাত বলেন শিক্ষাখাতে বরাদ্দ ও কিছু সামাজিক উদ্যোগ ইতিবাচক হলেও বড় ঘাটতি পূরণে অতিরিক্ত ঋণ বেসরকারি বিনিয়োগের নেতিবাচক প্রভাব ফেলতে পারে পুলিশের গুলিতে চোখ হারানো জুলাই যোদ্ধা আবদুল্লাহ শাফিল বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত রাষ্ট্রের দায়িত্বশীলতার পরিচয় তবে এর সফলতা নির্ভর করবে স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নের উপর খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ খসরুল আলম বলেন বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য মূল্যস্ফীতির চাপ রয়েছে। তবে সরকার ভর্তুকি, আন্তর্জাতিক সহায়তা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করতে পারে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা বলে মন্তব্য করেছেন যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ বাজেটে দেশের প্রায় সব শ্রেণী পেশার, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তিনি মনে করেন। এদিকে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ঘোষিত বিভিন্ন উদ্যোগ, প্রস্তাবিত কর ছাড় ও দীর্ঘমেয়াদী নীতিগত পদক্ষেপ বাজেটকে ব্যবসা বান্ধব করেছে। তবে এসব উদ্যোগের প্রকৃত কার্যকারিতা নির্ভর করবে সেগুলোর যথাযথ ও সময়োপযোগী বাস্তবায়নের ওপর। তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ধারণা ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবন প্রদর্শনের লক্ষ্যে দিনব্যাপী UISP ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের URP লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমেতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু প্রথাগত জ্ঞান চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি স্থানান্তরের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় একটি কদম গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক ও IQSC পরিচালক সহ 22তম ব্যাচের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 22তম ব্যাচের শিক্ষার্থীরা এর আয়োজন করে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 প্রদর্শনের জন্য খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে গতকাল মহানগরীর শহীদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে দুটি প্রজেক্টর স্থাপন করা হয়েছে। ক্রীড়াপ্রেমী দর্শকগণ বিশ্বকাপের প্রতিটি খেলা এ দুটি স্থান থেকে উপভোগ করতে পারবেন। প্রশাসক এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন এবং শৃঙ্খলা মেনে প্রতিটি খেলা উপভোগ করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় কুষ্টিয়ার সিরাজুল ইসলাম HSSC স্কুল 62 রানে খুলনার গাজী MH স্কুলকে পরাজিত করেছে। সিরাজুল ইসলাম HSSC স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 104 রান সংগ্রহ করে। জবাবে খুলনার গাজী MH স্কুল 11 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 42 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি সমবেত কণ্ঠে গীতিকার মোবারক হোসেন খান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এবারের দেশের গানের শিল্পী পূর্ণচন্দ্র মণ্ডল, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি ইকরামুল কবির।
2: সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের নামটা জেনে নি। সর্বপ্রথম
3: আমি মোহাম্মদ আবিদ হাসান।
4: আমার নাম নওয়ান বিন ইলিয়াস।
5: আমার নাম উবাইদুল্লাহ মাহমুদ।
6: আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আমি মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
8: আমি মোহাম্মদুল্লাহ।
2: প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুনাহ, পর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব দশটি নেকির সমান হইবে। এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল গাশিয়া মশক করবে এবং তাজউদ সম্পর্কে জানবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুল বুরুজ, এ সূরাটি আমি এক একজনের কাছ থেকে শুনব। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আব্দুল্লাহ।
9: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
2: আবার বলুন তো। السماء ذات البروج
9: والسماء ذات البروج واليوم الموعود
2: وَالْيَوْمِ الْمَوْعُودِ নাকি উঠবে না।
9: وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٌ وَمَشْهُودٌ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ النَّارِ ذَاتِ الْوَقُودِ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود

الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد.

الحريق إن الذين آمنوا وعملوا الصالحات

0: كده. الذي له ملك السماوات والأرض.
1: والأرض.
0: الذي له

0: صدق الله المولانا العظيم.
1: ما شاء الله আরো সুন্দর করে তেলাওয়াত করবে এখন আমি সামনে যে সবকটি থাকবে এটা আমি মাস্ক করব আমার সাথে তোমরা সবাই মাস্ক করবে

0: خلقت.
1: وإلى السماء كيف رفعت.
0: وإلى السماء

0: আজ এ পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, পরযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হলো। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের সামনে হামদ শুনবেন।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশুখাদ্য, খেজুর, প্রাণী খাদ্য, ওষুধ, কিডনি ডায়ালাইসিস সেবা, সোনার গয়না, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌর বিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংস। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেল চালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া এখন চেক রিপাবলিকের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলায় গোল শূন্য সমতা বিরাজ করছে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে শুভ সূচনা করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের

0: সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: শুভ সকাল। জীবনটা সুন্দর যদি আপনি সেটাকে সুন্দরভাবে দেখতে জানেন। নিজের ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে নিন, দিনটি এমনিতেই সুন্দর কাটবে। পৃথিবীর সব সৌন্দর্য আপনার চোখের সামনে ধরা দিক, এমনটি প্রত্যাশা করে শুরু করছি আমাদের আজকের আয়োজন রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান।
2: আর এই সুন্দর দিনে সুন্দর মানুষগুলোর সাথে আমরা আজকে একটু সুন্দর হওয়ার চেষ্টা করছি। সাথে আছি আমি শারিকা নূর,
1: আমি স্বর্ণালী দাস
0: এবং আমি নেওয়াজ হাসান।
2: আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। বন্ধুরা, বরাবরের মতো আপনাদের সাথে আপনাদেরই গানগুলো নিয়ে আজকে থাকবো, তবে বরাবরের মতোই আবারও আপনাদের সাথে ফোনেও কথা হবে 01974 121 970 এই নাম্বারটিতে। তাহলে কথা কি আমরা আর একটু বলবো নাকি গানে চলে যাব?
1: অবশ্যই কথা বলবো, তবে গানের ফাঁকে ফাঁকে।
2: আচ্ছা,
1: প্রথম গানটি শুনবো আজ গায়ে হলুদ ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে।

0: বন্ধুরা, আমরা গান শুনছিলাম কনক চাপার মনে কণ্ঠে চোখ যে মনের কথা বলে। আসলে কি তাই, চোখ মনের কথা বলে? আমরা আরও কথা শুনবো গানে গানে, চোখ কেন, হৃদয় তো অনেক সময় কথা বলে, সেই কথার গান, কথার গান শুনবো এবার। আখেরি মোকাবেলা ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন
1: ও সৈয়দ আব্দুল হাদী।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান অর্থাৎ হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আর যেমনটি আমরা প্রথমেই বলেছিলাম, গানের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের সাথে কথা হবে। আমাদের ফোন ইনে এবং ফোন নম্বরটি আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, ০১৯৭৪১২১৯৭০। আমরা অপেক্ষায় থাকব, তবে আরও একটি গান শুনব। এবারের গানটি শুনবেন আখেরি মোকাবেলা ছায়াছবি থেকে,

0: প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ আখেরি মোকাবেলা ছায়াছবি থেকে গানটি শুনলেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি পরের গানটি শোনার জন্য। আমরা পরের গানটি শুনবো আমি গুন্ডা আমি মাস্তান, এই ছায়াছবি থেকে
1: কনক চাপা ও আসিফের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীর সাথে। আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমরা ফোনে যুক্ত হব, ফোন নম্বরটা আরেকবার বলে দাও।
3: আমাদের সাথে ফোনে যুক্ত হতে হলে 01974121970 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। তবে তার আগে আমরা শুনবো আরো একটি গান, আর ঠিক এই গানের অপর প্রান্তে কিন্তু আমরা অপেক্ষায় থাকবো বন্ধুদের সাথে ফোনে কথা বলার জন্য। স্বর্ণালী, আমরা এখন কোন গানটি শুনবো?
4: হ্যাঁ, আমরা গান শুনব আশা আমার আশা ছায়াছবি থেকে।
3: আচ্ছা, আমরা এই ছায়াছবি থেকে গান শুনব আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, এসে গেছি সেই শুভক্ষণে যেখানে কিন্তু আপনাদের সাথে কথা হবে আমাদের ফোন ইনে। আর ফোন নম্বরটি আরও একবার 01974121970। আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, কথা হবে আপনাদের সাথে রূপালীর আয়োজনে। কে রয়েছেন আমাদের সাথে?
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন বন্ধু, কোথা থেকে? জি জি, ঝুন্টু ভাই বলেন। জি বলুন ঝুন্টু ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার পক্ষ থেকে সবকে শুভেচ্ছা পৌঁছে দিলাম। ঠিক আছে ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর। ভালো থাকবেন।
0: হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন সাথে? জি ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আগামী আয়োজনে অবশ্যই আপনার পছন্দের গানটি শুনে ফেলবেন। হ্যালো, নমস্কার, কার সাথে কথা বলছি? জি হ্যাঁ, দুঃখিত বিজন গোমস্তা, আপনার সাথে কথা বলতে পারলাম না, আবারও চেষ্টা করুন। নয়ন ভরা জল থেকে, ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আপনাকে শোনানোর।
2: ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি? হ্যালো, জি আমরা সকলেই ভালো আছি, কার সাথে কথা বলছি? জি রেজাউল বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু অনুরোধটির জন্য, আর অবশ্যই আমরা আপনার গানটি শোনাবো, সাথে থাকতে হবে আমাদের আয়োজনের।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? জি জি বলুন। ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, আমাদের সাথে থাকবেন।
1: আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ কে বলছিলেন বন্ধু? হ্যালো, দুঃখিত বন্ধু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি নেওয়াজ ভাই। হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ বলুন বন্ধু, কি গান শুনতে? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, অবশ্যই অবশ্যই লুৎফ সাহেব, চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর। ভালো থাকবেন।
0: হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি?
3: কথা বলছি প্রবীর কুমার।
0: জি,
3: পার্টি বাজার ওভারখালী কুষ্টিয়া থেকে।
0: জি,
3: আমাকে গান শোনাবেন সরাসরি সহ্য করেন না। শিল্পী শ্যামল মিত্র।
0: আচ্ছা,
3: কাদের কথা চেনা চেনা লাগে তবু আসি না।
0: আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, আমাদের সাথে থাকবেন। আর এরই সাথে শেষ করছি আমাদের রূপালী আয়োজনের ফোন ইন আয়োজন। আমরা আগামী আয়োজনে অবশ্যই আবারও আপনাদের সাথে মিলিত হব। তো চলে যাব গানে।
2: মধুরে এবারে গানটি আপনারা শুনবেন, বাঘিনী কন্যা, ছায়াছবি থেকে নেওয়া, কনক চাপা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালের আয়োজনে। চলে যাব আমরা সবশেষ গানটিতে। ব্যাটসন ছায়াছবি থেকে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং ইন্দ্রকিশোর।

0: গান শুনতে শুনতে রূপালীর একেবারে প্রান্ত সময় পৌঁছে গেছি। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নেওয়াজ হাসান, এবং আমার সাথে ছিলেন
1: আমি স্বর্ণালী দাস,
2: এবং আমি সারিকা নূর পান্না।
0: বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আবার শুভ সকাল।

বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম নেওয়াজ হাসান, সারিকা নূর পান্না এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম নেওয়াজ হাসান, সারিকা নূর পান্না এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং আজকের আয়োজন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন। অনুষ্ঠান ঘোষণায় আছি নেওয়াজ হাসান, স্বর্ণালী দাস এবং আমি সারিকা নূরপান্না। অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান কাজী এবং আহমেদ হাসান। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে।
1: খবর পড়ছি আমিনা বেগম লাবণী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 কর বর্ষে করমুক্ত আয় সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে চাল, ডাল, তেল, লবণ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, মশলা, শিশু খাদ্য, খেজুর, প্রাণী খাদ্য, ওষুধ, কিডনি ডায়ালিসিস সেবা, সোনার গয়না, প্রসাধন সামগ্রী, দেশে তৈরি মোবাইল সেট, মোবাইল সিম কার্ড, ল্যাপটপ ও কম্পিউটার, প্রিন্টার, সৌরবিদ্যুতের সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং আমদানিকৃত মাছ ও মাংস। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে তামাক জাতীয় পণ্য, তেলচালিত গাড়ি, রড, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, আমদানিকৃত গ্যাস সিলিন্ডার, বিদেশি খাদ্য, কাজুবাদাম, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। গতকাল রাজধানীর মতিঝিলে DCCI অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। খেলার খবর ফুটবল। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। এদিকে আজ রাতে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আজ বিকেল তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওসমানী স্মৃতি মিলনায়তন

চিত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:20 ফুটবল ফ্ল্যাশ, বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। বেলা 2:10 জীবন্তিকা হাম প্রতিরোধ, রচনায় ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রযোজনায় মোহাম্মদ শাহিদুল ইসলাম। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সন্ধে 6:10 পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। ইসলামিক গান দুপুর 12:20, হামদনাথ শুনবেন দুপুর 12:40, বিকেল 4:45 এবং সন্ধ্যা 6:40। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। ছায়াছবির গান বিকেল 4:05। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গতকাল বাজেট পেশ করেন। এটি তার প্রথম বাজেট। এটি দেশের 55তম বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। এবারের বাজেটের প্রতিপাদ্য অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে 91,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP-তে ব্যয় ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা। সব মিলিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। GDP-র প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 6.5% এবং মূল্য 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং নারী ও প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বাজেট দেশের ভঙ্কুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নির্ধারণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎস কর হ্রাস

0: করার যে প্রস্তাব করা হয়েছে তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। এছাড়া কৃষক কার্ড কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাবনা সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 2026-27 অর্থ বছরের বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসা বান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটে ভ্যাট অব্যাহতি প্রদান সহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজ সহ সকল শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপনে এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিকে বাজেট উপলক্ষে শুনুন আমাদের মাগুরা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ নীতিগত দলিল হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,
2: 2026-27 অর্থ বছরের যে বিশাল বাজেট বর্তমান গণতান্ত্রিক সরকার দিতে চলেছে, একজন সংবাদকর্মী হিসেবে প্রত্যাশা করি ব্যাংকিং খাতকে যে ধস সেটি পুনরুদ্ধার হবে, দেশের যে একটা স্থবিরতা ছিল সেটা কাটিয়ে উঠে অর্থনীতিকে শক্তিশালী করবে, পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে।
1: সংসদীয় আলোচনা শেষে পাশ হওয়া বাজেট আগামী এক বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন,
3: অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, শিথিলকরণ এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি রূপান্তরের যাত্রায় বর্তমান সরকারের প্রথম বাজেট আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। তাই আমরা মনে করি সাধারণ মানুষের একটাই চাওয়া, নিত্যপণ্যের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা থাকুক এই বাজেটে।
1: নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী অর্থ বছরের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর জলবদ্ধ 31 নম্বর ওয়ার্ডের মুক্তার হোসেন রোড, ক্ষেত্রখালি, খালদিয়ানা, মোড়লপাড়া, খানজাহানালী সড়ক ও দৌলতপুর বাজার সংলগ্ন ড্রেন এবং কেশবলাল রোডের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ড্রেনসমূহের বর্জ্য দ্রুত অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য ব্যবসায়ী সহ নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও কনসালটেন্সি অফিসার এ সময় উপস্থিত ছিলেন। খুলনা ডুমুরিয়া থানা পুলিশের এক সুধীর সমাবেশ গতকাল থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বন্ধে জেলা পুলিশের সকল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউনশিপুর কেদার মাঠে 8 দলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ফণী ভূষণ ক্রিকেট একাদশ 1 উইকেটে ভাতশালা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
4: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: এখন সাইদুর রহমান সাইদের লেখা ও কণ্ঠে ইসলামিক গান শুনবেন।

সাইদুর রহমান সাইদের লেখা ও কণ্ঠে ইসলামিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ করে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ সরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা মধ্যনা, এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। আল হাদিস। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত পায়। আল হাদিস। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের ইতিকাফ অপেক্ষা উত্তম। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের শানে নাত শুনবেন।

যখন এসে লাগে সকল ভুলে তোমার কথা।

বাংলাদেশ বেতার খুলনা। এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দূরে কাছে, কাছে দূরে, যে যেখানে বসে আমাদের এই আয়োজন শুনছেন, সবাইকে প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। বিজ্ঞাপন তরঙ্গে আজ আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনবেন। আর এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্মৃতি সরকার
1: এবং আমি মোহাম্মদ শিবলি সাই।
0: অধিবেশন তত্ত্বাবধানে জি এম মাকসুদুল হাসান পরশ, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন
1: মোহাম্মদ আতাউর রহমান গাজী, আহমেদ হাসান।
0: তো বন্ধুরা, আর আপনারা কিন্তু আমাদের কাছে ফোন করতে পারবেন 01974121970 এই ফোন নম্বরটিতে। তো আমরা গানের কাছে ফিরে যাই। প্রথমেই
1: সময় অসময়ের ছায়াছবি থেকে আমরা একটি গান শুনব, জনপ্রিয় গান আবিদা সুলতানা।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠানে ছায়াছবির গান। এবারে গানটি শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে সোহাগ ছায়াছবি থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে বিভিন্ন ছায়াছবির গান শুনছিলেন। এখন শুনবেন ওজন ভাটি ছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

0: আপনারা ছায়াছবির গান শুনছেন। এবার গানটি শুনবেন নোলক ছবি থেকে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
1: আরে ডাইনে চল ডাইনে।

0: শ্রোতা বন্ধুরা, সময় হলো আপনাদের সাথে কথা বলার। আজ আমরা একটু আগেই কথা বলবো আপনাদের সাথে। আপনারা আমাদের ফোন নম্বরটি জানেন, তারপরেও আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, নতুন শ্রোতা যারা রয়েছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 01974121970 এই ফোন নম্বরটিতে কিন্তু ফোন করে আপনারা আপনাদের অনুরোধের কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। কি ফোন চলে এসেছে?
1: দেখতে পাচ্ছি, তাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।
2: রায়মহল খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
0: হ্যাঁ অনুদি, বলুন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, চেষ্টা করব আপনার পছন্দের গানটি আমরা শোনাতে। আমাদের সাথেই থাকবেন সবসময় এভাবেই, আর ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
1: আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি জাফর পালোয়ান ভাই, জি আমাদের নিয়মিত শ্রোতা।
3: ধন্যবাদ ভাই, ধন্যবাদ
1: জি। কোন গানের অনুরোধ রয়েছে?
0: শুরু থেকে আমাদের সাথেই ছিলেন না, তাই না? এই গানটি কিন্তু আজই আমরা শুনিয়েছি শিবলী ভাই,
1: এই গানটি কিন্তু আজকে শোনানো হয়েছে, তারপর আমরা অনুরোধটি নিয়েছি। আচ্ছা ধন্যবাদ, আগামী অনুষ্ঠানে আমরা অনুরোধটি দিচ্ছি, সাথেই থাকবেন। পরবর্তী ফোনে আমরা চলে যাই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কার সঙ্গে কথা বলছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
3: জি কথা বলছিলাম রাজমিস্ত্রি।
1: জি
3: রাজমিস্ত্রি মোহাম্মদ
1: আব্দুস সামাদ
3: আছে, বাজার বনমারি ফরিদপুর থেকে। শ্রীপ্রিয়া বাবু কেমন আছেন?
0: হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন?
3: এই আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপুকে ভাইকে পেলাম।
1: জি
3: ধন্যবাদ, আর জাগ্রহ হচ্ছে আগে অ্যালবামে থাকতো, সুন্দর উপস্থাপন ছিল, তার জন্য ধন্যবাদ। তৃতীয় আপু আসলে মাঝে মাঝে ভালো লাগে, আর আপু আমাকে গান শোনাবেন হচ্ছে, সবাই তো সুখিয়ে তো চাই ছবি থেকে। সাবিনা আসমের গানটা তোমাকে ভালোবেসে হয় যদি মরেন, সে মরেন যদি আমার সুখ, ডাক্তার টোকন ভাইকে শুভেচ্ছা দিয়েন, আর সাইফুল মোল্লাকে।
1: আচ্ছা ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা চলে যেতে চাই পরবর্তী ফোনে, কে রয়েছে?
4: হ্যালো।
1: হ্যালো আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আহাদ শেখ।
1: মোহাম্মদ রাহাত শেখ?
4: আহাদ,
1: আহাদ শেখ। জি কোথা থেকে বলছেন?
4: জি কামারহাটি থেকে বলছিলাম।
1: কামারখালী?
4: জি। ইতিহাস ছবি থেকে গান শুনতে চাই, কুমার বিশ্বজিতের কণ্ঠে।
1: ইতিহাস ছায়াছবি থেকে, ধন্যবাদ, সাথেই থাকুন।
4: শেখ কামারহাটি থেকে।
1: জি হ্যালো আসসালামু আলাইকুম। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
0: হ্যালো,
5: ওয়ালাইকুম
0: আসসালাম।
5: আপু আমি ইসমাইল বলছি, নওগাঁ জেলা ইসলামপুর থেকে আর কি।
0: ইসমাইল ভাই বলুন,
5: আমাকে শোনাবেন বিদ্রোহ চারদিকে ছবির একটি গান, তোমাকেই বলতে গিয়ে বারবার মনে পড়ে যায়।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য।
1: হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আরেকবার চেষ্টা করুন। কে রয়েছে পরবর্তী ফোন? হ্যালো আসসালামু আলাইকুম।
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। জি কার সঙ্গে কথা বলছি?
6: রাজমহল ছবি থেকে রুনার আলার কণ্ঠে গানের শিরোনাম রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাজমহল বন্দি করে মনেরও কারাগারে, শিরোনামের গানটি,
1: রূপনগরের রাজা, তাই তো?
6: জি জি জি, গানের শিরোনাম।
1: আচ্ছা, ধন্যবাদ, সাথেই থাকুন, আপনার অনুরোধটি আমরা নিয়েছি। চলে যেতে চাই আমরা পরবর্তী ফোনে, কে রয়েছেন?
0: হ্যালো,
7: শুভদুপুর।
0: শুভদুপুর,
7: এমল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম দিদি।
0: হ্যাঁ বলুন।
7: আমাকে গান শোনাবেন চাপাডাঙ্গার বউ সাহেবের থেকে, খুরশিদ আলমের কণ্ঠে, আমার সাত নামে ছিল আশা না পড়িল সকলে পুরাই যায় না, এই শিরোনামের গান।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর কথা হচ্ছে আপনাদের সাথে 01974121970 এই ফোন নম্বরটিতে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
8: হ্যালো,
1: জি শুনতে পাচ্ছি, কে বলছেন?
8: আদাব।
1: জি আদাব, কে রয়েছেন আমাদের সঙ্গে?
8: ভাইয়া ও আপু, আপনারা সবাই ভালো আছেন?
1: জি আমরা সবাই দুজনেই ভালো আছি।
8: খুলনার রায়ের মহল বাজার থেকে মকরন্দ মন্ডল দোকানদার।
1: জি
0: বলুন,
8: শুনতে পারছেন?
1: জি।
8: আমাকে গান শোনাবেন ছবির নাম হচ্ছে
1: জিগাংসা
8: ছবি থেকে একটি গান শোনাবেন, যে কোনো একটি গান শোনাবেন, তো ভালো থাকেন। ধন্যবাদ।
1: ধন্যবাদ, সাথেই থাকুন। চলে যেতে চাই পরবর্তী ফোনে।
0: হ্যালো,
9: নমস্কার।
0: নমস্কার,
9: কথা বলছি বিজন ঘোষটা কাকচিড়া বর্গনা থেকে।
0: হ্যাঁ, বিজন কাকচিড়া বর্গনা থেকে। হ্যাঁ বলুন।
9: ছবির নাম সত্যির মৃত্যু নেই, মানে কথা সুখের আরেক নাম প্রেমিল সুখের গান।
0: আচ্ছা, সত্যির মৃত্যু নেই ছবি থেকে গান শুনতে চেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আমরা কি আর একটি ফোন নিয়ে গায়কের কাছে ফিরে যাই?
1: হুম, ঠিক তাই।
0: দেখা যাক কোন শ্রোতা বন্ধু আমাদের সাথে সব শেষে যুক্ত হচ্ছেন। হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
10: কুষ্টিয়ার মিরপুর থেকে লিটন শেখ।
0: হ্যাঁ লিটন ভাই, বলুন।
10: আমাকে একটা গান শোনাবেন, দুটি পাতা এক চিকুড়ি, তুমি আমি আর কে আর।
0: আচ্ছা,
10: কিন্তু ছবির নামটা আমার আপু মনে নাই।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর এই কলটির সাথে সাথে আমরা ফোন ইন থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তো আরও একটা গান আপনাদেরকে শোনাতে চাই, দিলদার আলী ছবি থেকে গান, রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

0: এই গানটির সাথে সাথেই শেষ হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে কথা বন্ধু হয়েছিলাম আমি স্মৃতি সরকার এবং
1: আমি মোহাম্মদ শিবরিসাই।
0: অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন জিএম মাকসুদুল হাসান পরশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।
1: শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা খবর। খবরটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। আজ বিকেল তিনটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এর আগে গতকাল 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাস্তবতা বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 এবং 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নারী করদাতা এবং 65 বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। খেলার খবর ফুটবল। টরন্টোতে আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান।

0: শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথায় নজরুল ইসলাম বাবু।
1: বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজ 12 জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার বেলা 3টায় ওসমানি স্মৃতি মিলনায়তন ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সংবাদ সম্মেলন ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলো হার্সে, একই সাথে FM 88.8 মেগা হার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন হাম প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা।

কাঁদে না, কাঁদে না আমার সোনা, কাঁদে না। কি হইল কিছুই তো বুঝতে পারতেছি না, শরীরটাও তো অনেক গরম। বাবুর জ্বর আসলো নাকি? এই এই শুনতাছো, এই বাবুর বাপ শুনতাছো? না, ঘুম ঘুমাইছে রে আল্লাহ, যেন মরণ ঘুম ঘুমাইছে। বতরে গুতানা দিলে ঘুম ভাঙবে না। এই এই সজাগ হও। কি ব্যাপার, মরণ ঘুম ঘুমাইছো নাকি? এত করে ডাকতাছি তোমার হুঁশ নাই, বাচ্চাটা এত কাঁদতাছে তুমি ঘুমাতেই আছো। আল্লাহ, এত ঘুম দিছে তোমার চোখে, অবাক ব্যাপার।

0: অনেক জ্বর, খালি কান্না করতেছে।
1: দুধ দাও, কান্না করবে না, মনে হয় ওর খুব ক্ষুধা লাগছে।
0: ওকে দুধও খাইতেছে না, বাবুর শরীরটা জ্বরে।

0: তিটা জ্বালাও তো আমি না না না আচ্ছা আমি জ্বালাইতে আছি, তুমি বাবুর নিয়ে থাকো।
1: ও বাবুর বাপ,
0: কি হয়েছে অমন চমকাইয়া উঠলে কেন?
1: বাবুর গায়ে মুখে এগুলো কি ভাই রইছে?
0: কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, লাল লাল দানা দানা ফুসকুড়ি বাই রইছে কপালে গায়ে সারা শরীরে, তো ভয় লাগাছে।
1: আমার মনে হয় বাবুর গায়ে হাম বাই রইছে।

0: দিয়া লাগবো। বাবুর অবস্থা আমার কাছে একদম ভালো ঠেকতেছে না।
1: এত রাইতে ডাক্তার কই পাইবা?
0: ডাক্তার হাসপাতালেই পাওয়া যাইবো, পরে সদর হাসপাতালে নিয়ে যাবো, চলো।
1: এত রাতে যাইবা? সকালে গেলে হয় না?
0: না বাবুর বাপ, অবহেলা করো না, তুমি এক্ষুনি বাইর হও, বাসার

0: ঘরে তালা দিও কিন্তু।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রিকশা নিয়ে আসো।
0: আমেনা, আমরা সদর হাসপাতালে আয়সা পড়ছি, নামো।
1: হ্যাঁ নামতেছি, তুমি বাবুরে একটু ধরো, আমি রিক্সা থেকে নাইমা লই।
0: আচ্ছা দাও, বাবুরে আমার কোলেই দাও, তুমি আমার সাথে আসো। ও ওই যে ইমার্জেন্সি দেখা যায় ওইখানে চলো।
1: আচ্ছা ঠিক আছে চলো, বাবুরে তাড়াতাড়ি নিয়ে চলো।
0: ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার বাচ্চাটার একটু দেখেন।
2: আচ্ছা আচ্ছা দেখছি দেখছি, কি হয়েছে আপনার বাচ্চার? আসুন এখানে নিয়ে আসুন। আপনি কি বাচ্চার মা?
1: জি ম্যাডাম, আমি ওর মা।
2: আপনি বাচ্চাকে কোলে নিয়ে আমার সামনে এই চেয়ারে বসুন। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে আগে ওর জ্বরটা দেখি, ঠিক আছে? আচ্ছা আপনার বাবুর জ্বর কখন থেকে?
1: এই তো ম্যাডাম সন্ধ্যা।

0: নাকি অল্প অল্প জ্বর আসিল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থার্মোমিটারটা ওর বগলের নিচে দেন। হ্যাঁ
0: আচ্ছা, ঠিক আছে ম্যাডাম।
1: আপনার বাচ্চা কি হাঁচি কাশি দিচ্ছে?
0: হ্যাঁ ম্যাডাম।
1: বগলের নিচে থেকে ওই থার্মোমিটারটা দিন আমার হাতে। আচ্ছা, শরীরের তাপমাত্রা তো দেখছি অনেক বেশি, শরীরে লাল লাল র‍্যাশ বের হয়েছে।
2: ম্যাডাম, কি হয়েছে আমার বাবুর?
1: ওর হাম হয়েছে।
0: ম্যাডাম, এটা তো খুব খারাপ অসুখ।
1: হ্যাঁ, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে সংক্রামক রোগ, বুঝলেন, যা মিজলস নামক এক প্রকার ভাইরাস থেকে প্রথমে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়।
2: ম্যাডাম, হাম হইলে কিভাবে বুঝবো, মানে লক্ষণগুলো কি কি?
1: আচ্ছা আচ্ছা বলছি, শুনুন। হাম হলে শিশুর শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, 103, 104, এমনকি 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বর 9 থেকে 11 দিনের মধ্যেই বেড়ে যাবে। এছাড়া চোখ ও নাক দিয়ে পানি পড়বে, হাঁচি ও কাশি হবে, যেহেতু শ্বাসতন্ত্র সংক্রামিত হয় তাই। শরীরে লাল লাল র‍্যাশ হবে, সারা শরীরে ব্যথা হবে, এছাড়া চোখ লাল হবে আর গলা ব্যথা হবে।
0: এই রোগটা কিভাবে সরায় ম্যাডাম?
1: এই রোগটা আক্রান্ত রোগীর হাঁচি কাশি কফ থুতু এবং তার ব্যবহার্য জিনিসপত্র থেকে বাতাসের মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত রোগীর জীবাণু 15 থেকে 20 জন সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে।
2: এই রোগে কারা বেশি আক্রান্ত হয় ম্যাডাম?
1: হ্যাঁ বলছি, শুনুন। 5 বছরের কম বয়সী শিশু যারা, তারা বেশি আক্রান্ত হয়। এছাড়া গর্ভবতী নারী আর 20 বছরের বেশি বয়সী নারী পুরুষ, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম, এমন লোকদের মধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া হামের প্রতিষেধক টিকা না নেয়া প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে।
0: আচ্ছা ম্যাডাম, হামে আক্রান্ত রোগীর অভিভাবক বা নিকটজনদের জন্য করণীয় বা আপনার পরামর্শ কি?
1: হ্যাঁ বলছি, আমার পরামর্শ হল আক্রান্ত শিশুকে অন্যান্য সুস্থ শিশুদের থেকে 1 সপ্তাহ আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, 2 দিনে 2টা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, যেহেতু শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয় তাই। এছাড়া রোগীকে পুষ্টিযুক্ত খাবার দিতে হবে আর ঘন ঘন তরল খাবার দিতে হবে, সময় মতো হামের টিকা দিতে হবে। এছাড়া রোগীর অবস্থা খারাপ দেখলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
2: আচ্ছা ম্যাডাম, এই হাম কি আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে?
1: না, আতঙ্কিত হবার কিছুই নেই। এখন পর্যন্ত সারা দেশে 18টি জেলায় মোট 30টি উপজেলায় বিশেষ করে 5 বছরের কম বয়স এমন শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কোন কোন এলাকায় শিশু মারাও গেছে, সেজন্য যেমন আতঙ্কিত হওয়া যাবে না, আবার অবহেলাও করা যাবে না। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর কি।
0: হামের টিকা বাচ্চাকে কখন দিতে হয় ম্যাডাম?
1: খুব ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন একটা, আর 15 মাস হলে আর একটা হামের টিকা দিতে হবে।
0: ও আচ্ছা।
1: আশার কথা হলো, বর্তমান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে খুব সজাগ। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং এই ভ্যাকসিন স্বাস্থ্য বিভাগে তথা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে।
2: ঠিক আছে ম্যাডাম, আপনার মাধ্যমে হাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ।
1: সবশেষে আমাদের কথা হলো,
3: স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, হাম মুক্ত বাংলাদেশ করি।

0: এতক্ষণ হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। অংশগ্রহণে শঙ্কর কুমার সাহা, ইশরাত জাহান সাথী ও নাসরিন সুলতানা ডিনা। জীবন্তিকাটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। গ্রন্থনা ও উপস্থাপনা আব্দুল্লাহ আল মামুন।
2: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। এই আয়োজনে থাকছে বিশ্বকাপের হয়ে যাওয়া ম্যাচ আর আসন্ন ম্যাচ নিয়ে আলোচনা, থাকবে খুঁটিনাটি আরও অনেক বিষয়, থাকবে বিশ্বকাপের বিচিত্র তথ্য সহ ভক্তদের উচ্ছ্বাস নিয়ে নানা আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, শুরু হয়ে গেল বিশ্বকাপ দামামা। জমকালো রঙিন উৎসবে মাঠে গড়িয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। নাচে গানে উদ্বোধন অনুষ্ঠানে তাক লাগিয়েছে স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী অনুষ্ঠানের মতো মাঠের ফুটবলেও দুর্দান্ত শুরু করেছে তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। এবার এসব ম্যাচ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর হোসেন, যিনি ছোট জাহাঙ্গীর হিসেবেই বেশি পরিচিত। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু বিশ্বকাপ ফুটবলের, আপনি জানেন যে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, উদ্বোধনী ম্যাচ হয়ে গেল, এর মধ্যে দুটি ম্যাচও হয়ে গেছে। আমরা যদি একটু ম্যাচগুলোর দিকে তাকাই, তার আগে যদি একটু ছোট্ট করে উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পর্কে জানতে চাই। একবারে এবার তো একেবারে প্রথমবারের মতো 48 দেশ অংশগ্রহণ করেছে, 3টি স্বাগতিক দেশ। জমকালো আয়োজনে আমরা রঙিন উৎসবে উদ্বোধন অনুষ্ঠান দেখলাম, কেমন ছিল এবার উদ্বোধন অনুষ্ঠানটি?
3: ধন্যবাদ রুবেল। আসলে জমকানো যে অনুষ্ঠানটা হয়েছে, দেখার মতন হয়েছে। তিনটা দেশ মিলে করছেন। আসলে এর আগের বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপের জমকালো যে অনুষ্ঠান হয়েছে খুবই দৃষ্টিনন্দন, খুবই সুন্দর হয়েছে।
2: জি ধন্যবাদ। আমরা একটু ম্যাচের শুরুটা আলোচনা করতে চাই। আপনি জানেন যে স্বাগতিক মেক্সিকো, তিনটি স্বাগতিক দলের মধ্যে দেশের মধ্যে একটি হচ্ছে মেক্সিকো। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচে 2-0 গোলে জয়লাভ করেছে, এবং এই ম্যাচটি সম্পর্কে যদি একটু আপনার কাছে জানতে চাই যে ম্যাচটি আসলে কেমন দেখলেন, একক আধিপত্য আসলে ছিল কিনা স্বাগতিক মেক্সিকোর, তাদের উপর বাড়তি চাপ ছিল কিনা স্বাগতিক হওয়ার কারণে, এবং গোলের সুযোগ আসলে তারা কেমন পেয়েছে, সব মিলে ম্যাচ নিয়ে যদি ছোট্ট করে একটু বলেন।
3: ধন্যবাদ রুবেল। আসলে ম্যাক্সিকো যে স্বাগতিক দেশ হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছে, আসলে মনে হয় নাই তারা উদ্বোধনী ম্যাচ খেলতেছে, তারা স্বাভাবিক খেলা খেলেছে। আসলে তাদের খেলার ছন্দটা অনেক ভালোই ভালো ছিল, আর তারা যে বল পজিশন ফুটবল খেলছে, আসলে যে ম্যাচগুলো খেলে আর্জেন্টিনা ব্রাজিল, আসলে দেখার মতন ম্যাচ খেলছে ম্যাক্সিকো। আর দক্ষিণ আফ্রিকা, আসলে তাদের আধিপত্যটা মেক্সিকোর সবচেয়ে বেশি ছিল। তাদের খেলা দেখেই বোঝা গেছে, প্রথম থেকেই ফার্স্ট টাচ থেকে বোঝা গেছে যে তারা খুব ভালো টিম, ভালো নান্দনিক খেলা দেখিয়েছে, এবং আমরা খুব আনন্দিত হয়েছি তার খেলা দেখে।
2: একটু যে দক্ষিণ আফ্রিকা মানে ম্যাচের মধ্যে চাপে পড়েছিল কিনা, মানে আমরা দেখেছি যে দুই অর্ধেই মেক্সিকো বেশ দাপটের সঙ্গে খেলেছে, বল আসলে ম্যাক্সিমাম টাইম তাদের পায়ে ছিল, আপনি আসলে কি দেখলেন?
3: মেক্সিকো প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকা চাপের মুখেই ছিল। আসলে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে দাঁড়াতেই পারে নাই, যার জন্য এই ম্যাচটা দেখতে খুব ভালো লাগছে, এবং তারা যে শর্ট পাসে খেলছে, পল পজিশন খেলছে, তার ধারে কাছেও তারা আসতে পারে নাই। দক্ষিণ আফ্রিকা আসলে খেলার মতন
2: পাওয়ার ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকা,
3: হ্যাঁ পাওয়ার ফুটবল খেলছে তারা। আসলে পাওয়ার ফুটবল খেলেই তারা আসলে এই খেলাগুলো পিছিয়ে পড়েছে।
2: দুটি লাল কার্ড ছিল, আপনি জানেন এটি কি আসলে পিছিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে?
3: অবশ্যই, দুটো একটা টিমে 11 জন ফুটবল প্লেয়ার, দুইটা প্লেয়ার যদি রেড কার্ড খায় তার সেই টিমের আর কোনো কিছুই থাকে না। আর পাওয়ার ফুটবল খেলতে যেয়ে এই খেলাটা খেলছে। আর মেক্সিকো কেন বারে বারে বলতেছি, মেক্সিকো খুব সুন্দর নান্দনিক ফুটবল খেলেছেন, যে তারা বল পজিশন খেলছেন, তারা বলকে নিজের আধিপত্য নিয়েই ফুটবল খেলছেন, যার কারণে দক্ষিণ আফ্রিকা বল না পেলে যেটা হয়, তখন শারীরিক পাওয়ারটা খাটাতে যেয়ে তখন রেড কার্ড খেতে হয়।
2: মেক্সিকোকে কি আপনি আরো দূরে দেখতে চান বা দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে মেক্সিকো অনেক দূরে যাবে, গতকালকার ম্যাচ দেখে আপনার কাছে কি মনে হচ্ছে মেক্সিকো শিরোপা অথবা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কোন পর্যন্ত যেতে পারে, আপনার কি মনে হয়?
3: আশা করি মেক্সিকোর যে পারফরেন্স গতকালকে উদ্বোধনী ম্যাচে দেখিয়েছে তারা কোয়ার্টার ফাইনাল অবশ্যই যাবে,
2: কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার। আমরা একটু পরের ম্যাচটা নিয়ে আলোচনা করি, যে ম্যাচটি আসলে আজ সকালে অনুষ্ঠিত হলো এবং এখানে আমরা দেখছি যে আমাদের এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে। ম্যাচের প্রথম অর্ধেই আসলে দুই দল মানে আমরা দেখেছি যে একতরফা ম্যাচ যেমনটি ছিল আসলে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচটি কিন্তু আসলে সেরকম ছিল না। দুটি গোলই সম্ভবত সেকেন্ড হাফে হয়েছে, মানে তিনটি গোলই তো। এখানে আসলে ম্যাচটি কেমন দেখেছেন, মানে বল দখল নেওয়া দুই দলই পারফরমেন্স ভালো ছিল নিশ্চয়ই?
3: অবশ্যই দক্ষিণ কোরিয়া আমাদের এশিয়াদের মহাদেশের টিম, আর চেক প্রজাতন্ত্রের যে টিমটা, দক্ষিণ কোরিয়া খুবই ভালো ফুটবল খেলেছে, সেই সাথে চেক প্রজাতন্ত্র খেলেছে। বাট দক্ষিণ কোরিয়ার যে গোল করার একটা নেশা ছিল, বল প্রয়োজনের একটা নেশা ছিল, সেটা খুবই সুন্দর।
2: আচ্ছা আচ্ছা, মানে যেটি হচ্ছে আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া কিন্তু মানে ম্যাচে জিতলেও আমরা কিন্তু চেক প্রজাতন্ত্রকে অনেকবার দেখেছি আসলে গোলের সুযোগ পেয়েছে, তো এটি কি আসলে দক্ষিণ কোরিয়াকে কখন কামব্যাক করলো, কি মনে হয় যে তারা আসলে কতটা ভালো ফুটবল
3: খেলেছে? এটা কাউন্টার ফুটবল খেলেছে, তো চেক প্রজাতন্ত্র অনেক গোল মিস করেছে, তারপরও যে কাউন্টারটা করে তারা গোল করছে, এটা আসলে এটাই হলো ফুটবল, যে কাউন্টার কাজে লাগাতে পারবে সেই মাঠ ত্যাগ করবে।
2: এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে দক্ষিণ কোরিয়াকে কি আমরা আরো একটু সামনের দিকে দেখতে পারি?
3: আশা রাখি, দেখা উচিত আমাদের, তাদের পারফরমেন্স দেখে যেটা মনে হয়েছে আমরা আশা করি দক্ষিণ কোরিয়া পরের ম্যাচে আরো ভালো খেলবে, আরো পরে গ্রুপ পর্বে তারা উত্তীর্ণ হতে পারবে।
2: জি ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা প্রতিবেদন শুনে আসব। এবার বিশ্বকাপ ফুটবলের বিচিত্র তথ্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন গ্রন্থনা করেছেন মুস্তাফিজুর রহমান আর পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ শিবলি সাইদ।
1: নানা রঙের বিশ্বকাপ, বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ইতিহাসের আলোচিত ও সমালোচিত ঘটনা। বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি জাতীয় গর্ব, রাজনীতি, অর্থনীতি এবং বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের বিষয়। চাপ, উত্তেজনা এবং বিশাল গুরুত্বের কারণে ছোট ঘটনাও বড় বিতর্কে পরিণত হয়, তবে ফুটবলের আবেগ ও মানবিক ভুল পুরোপুরি কখনো শেষ হবে না, আর সম্ভবত সে কারণেই ফুটবল এত নাটকীয় ও আকর্ষণীয়। 2026 সালে প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। 23তম এই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। রেকর্ড সংখ্যক 48টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা চলবে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরই নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, ইতিহাস এবং নাটকীয়তার মঞ্চ। প্রতি বিশ্বকাপেই জন্ম নেয় নতুন কিংবদন্তি, অবিশ্বাস্য গোল এবং স্মরণীয় মুহূর্ত। তবে বিশ্বকাপের ইতিহাস শুধু গৌরবময় ঘটনাই নয়, বিতর্ক, সমালোচনা ও বিতর্কিত সিদ্ধান্তেও ভরা। কখনো রেফারির ভুল, কখনো রাজনৈতিক প্রভাব, কখনো খেলোয়াড়দের আচরণ, বিভিন্ন কারণে কিছু ঘটনা বিশ্বকাপ ইতিহাসে চরম সমালোচিত হয়ে আছে। আজকের আয়োজনে রয়েছে ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সমালোচিত কয়েকটি ঘটনা সম্পর্কে। দিয়েগো ম্যারাডোনার ঈশ্বরের হাত গোল, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল সম্ভবত এটি। ফিফা ওয়ার্ল্ড কাপ 1986 ইংল্যান্ড ডের বিপক্ষে ম্যারাডোনার হাত দিয়ে গোল করেন, রেফারি সেটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। পরে ম্যারাডোনা এটিকে বলেন কিছুটা ম্যারাডোনার মাথা, কিছুটা ঈশ্বরের হাত। এই ঘটনাই হ্যান্ড অফ গড নামে ইতিহাসে বিখ্যাত হয়ে যায়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2002 এ দক্ষিণ কোরিয়াকে সুবিধা দেওয়ার অভিযোগ ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার অসাধারণ যাত্রা ইতিহাস গড়লেও অনেক ম্যাচে রেফারিং নিয়ে তীব্র সমালোচনা হয়, বিশেষ করে ইতালি ও স্পেনের বিপক্ষে ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকে মনে করেন স্বাগতিক দলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল। জিনেদিন জিদানের মাথা দিয়ে আঘাত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2006 ফাইনালে ইতালির বিপক্ষে জিদান হঠাৎ মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করেন, ফলে তাকে লাল কার্ড দেখানো হয়। এটি ছিল জিদানের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার এর এমন বিদায় কোটি মানুষকে হতবাক করেছিল। লুইস সুয়ারেজের হাত দিয়ে গোল বাজানো, ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজ গোল লাইন থেকে হাত দিয়ে বল ঠেকান, তিনি লাল কার্ডও পেলেও ঘানা পেনাল্টি মিস করে, পরে উরুগুয়ে ম্যাচ জিতে যায়। আফ্রিকার অনেক সমর্থক এটিকে চুরি হওয়া স্বপ্ন বলে মনে করেন। আন্দ্রেস এসকোবার এর আত্মঘাতী গোল ও হত্যাকাণ্ড। ফিফা ওয়ার্ল্ড কাপ 1994 এ আত্মঘাতী গোল করার পর কলম্বিয়ান ফুটবল আন্দ্রেস এসকোবার দেশে ফিরে খুন হন। এই মর্মান্তিক ঘটনা পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দেয়। এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর একটি। থিয়েরি অরিওর হাতে বল বিতর্ক, যদিও এটি মূল বিশ্বকাপে নয়, তবুও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় বিতর্ক হিসেবে বিবেচিত হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে অরি হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল তৈরিতে সাহায্য করেন, যা ফ্রান্সকে বিশ্বকাপে জায়গা পাইয়ে দেয়। এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। বর্তমানে গোল লাইন টেকনোলজি চালুর ফলে কিছু বিতর্ক কমেছে, তবে ফুটবলের আবেগ ও মানবিক ভুল পুরোপুরি কখনো শেষ হবে না, আর সম্ভবত সে কারণেই ফুটবল এত নাটকীয় এবং আকর্ষণীয়।
2: বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা একটি বিচিত্র সব খবর শুনছিলাম। এবারে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্তদের উচ্ছ্বাস নিয়ে আরো একটি বিশেষ প্রতিবেদন শুনে আসি।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 কে ঘিরে উন্মাদনার শেষ নেই ফুটবল প্রেমীদের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের উত্তেজনা, প্রত্যাশা এবং প্রিয় দলকে নিয়ে নিজেদের ভাবনা জানিয়ে আমাদের চলমান মাইক্রোফোনে কয়েকজন জানিয়েছেন,
5: আমি সৃজন, আমি একজন স্টুডেন্ট, আমি ক্লাস 8 পড়ি। অবভিয়াসলি আমি আর্জেন্টিনা দলের সাপোর্টার, কারণ আমি আর্জেন্টিনা দলের খেলাটা পছন্দ করি। আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড় যে এত চমৎকারভাবে খেলা করে, যা আমি অন্য অন্য দলের খেলোয়াড়দের মধ্যে দেখিনি। মেসির খেলা আমার খুবই ভালো লাগে। সব থেকে বড় বিষয় হচ্ছে মেসি আমার পছন্দের প্লেয়ার। আমি আমাদের দল সম্পর্কে এই বলতে চাই যে আমাদের দল এবার অনেক ভালো খেলবে এবং আশা করি এবার 2026 ফিফা বিশ্বকাপে আমাদের দল কাপ নেবে।
6: আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার দল ব্রাজিল। ব্রাজিল দল সাপোর্ট করার পিছনে অনেক কারণে আছে। যারা আমরা 90 দশকের আছি, এরা হচ্ছে 2002 সাল কিংবা 1998 সালে যারা ব্রাজিলের খেলাগুলো দেখছে, তারা বুঝতে পারবে যে ব্রাজিল কত বড় স্ট্রং টিম এবং কত তারা ভালো খেলতো। সেটা দেখার পরের থেকেই আমি মূলত হচ্ছে ব্রাজিলের ফ্যান। ওই সময় প্ল্যান নেই হয়তো বা, কিন্তু দলের প্রতি ভালোবাসাটা রয়ে গেছে। সবসময় খেলা দেখা হয় না, বাট বিশ্বকাপ উপলক্ষে হচ্ছে এর উন্মাদনাটা অন্যরকমভাবে কাজ করে। এর জন্য হচ্ছে মূলত ব্রাজিলকে সাপোর্ট করা। এই পরিসংখ্যানগুলো বলতে চাই না, বাট এটা একটা খেলা। আমি খেলা পাগল মানুষ, ফুটবল দেখি এবং খেলাটাকেই এনজয় করতে চাই। হারা জিতে থাকবে এইটা। আমার বন্ধুদের সাথে প্রত্যাশা আছে খেলা দেখার, কিন্তু এত রাতে হয়তো বা সবাই বেরোতে পারবে না কিংবা খেলা দেখতে পারবে না। ফ্যামিলির সাথে দেখবো, কিন্তু ফ্যামিলির সাথে খেলা দেখাটা অন্যরকম একটা। আমি হচ্ছে ব্রাজিল ফ্যান, আমার ওয়াইফ হচ্ছে আর্জেন্টিনা ফ্যান। অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব আছে, তবে খেলাটা খুব মজা হবে, এটাই বড় ব্যাপার। তাদের সবার জন্য বেস্ট উইশ থাকলো, এবার অবশ্যই হেক্সা মিশন আমরা পূরণ করবো।
7: আমার নাম উপরক্ষিত, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি আসলে জন্মগত থেকে এবং জন্মের আগে থেকে বলতে পারেন যে আর্জেন্টিনা সাপোর্টার। পেছনের কারণ যদি বলেন যে লেগেসি, আপনার ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসছে, এই জন্য আপনাকে প্রথমে আগে একটা কথা বলেছি, আমি জন্মের আগে থেকেও আর্জেন্টিনা সাপোর্টার। আর দ্বিতীয় কারণ হচ্ছে জন্মের পর থেকেই আমি মেসির খেলা দেখেই বড় হয়েছি। তার উপর একটা মানে সেই বিশ্বাসটা আছে, তার খেলার ধরন এবং অন্যান্য যাই কিছু হোক না কেন। আর আর্জেন্টিনার যে হালনা ছাড়ার যে মানসিকতা, এত বছর দীর্ঘ আপনার 22-এ যে মানে কাপটা নিয়েছে, এর আগে পর্যন্ত যে স্ট্রাগল করে এতদিন থাকা, এই সব কিছুই আমাকে একটা অনুপ্রেরণা দেয়। এটা আমার সাথে আমি কানেক্ট করতে পারি। সো ওভারঅল সব কিছু মিলায় আমি আর্জেন্টিনা সাপোর্ট হয়েছি। ব্রেকডাউন টাইমটাই আপনার ওই দলকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সবাই তার উপর আস্থা এবং সে আস্থার বিশ্বাসটা, তার যে মর্যাদাটা রাখা, এই ওভারঅল সব কিছু মিলায় তার উপরে আর কি বিশ্বাস ভরসা যেটাই বলেন, অবশ্যই মেসি। শুধু শুভকামনায় জানাতে চাই, বাকিটা অবশ্যই আমরা কাপ নিব, এটাই প্রত্যাশা। সব দলের উপরে আমার শুভকামনা আছে, সবাই ভালো খেলুক, কিন্তু আমার দল কাপ নিক।
4: ফলাফল বদলে যায়, চ্যাম্পিয়নের নামও পরিবর্তিত হয়, কিন্তু ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কখনো ফুরায় না। মাঠে 22 জন খেলোয়াড়ের লড়াইয়ের মধ্যেও আমরা খুঁজে পাই ঐক্যের বার্তা, স্বপ্ন দেখার সাহস এবং সুন্দর পৃথিবীর প্রত্যাশা। এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় শক্তি। সকলের বন্ধন হোক অটুট, সেই প্রত্যাশায় আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন।
2: বন্ধুরা, আবারও ফিরছি আলোচনায়। বিশ্বকাপে আজও দুইটি ম্যাচ রয়েছে, যেখানে রাতে আরেক স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনার, আর অন্য ম্যাচে আরও এক স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে প্যারাগুয়ের। জাহাঙ্গীর ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম প্রিভিয়াস দুটি ম্যাচ নিয়ে, আগে সামনে দুটি ম্যাচ নিয়ে যদি একটু আলোচনা করতে চাই। মেক্সিকো, তারা আসলে স্বাগতিক হিসেবে খুব ভালো খেলা উপহার দিয়েছে প্রথম ম্যাচেই, এবং আজকে যে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচেই কিন্তু দুই স্বাগতিক দলের খেলা রয়েছে। তো এমনি স্বাগতিক হিসেবে যদি আপনি জিজ্ঞেস করি কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা ম্যাচে আপনারা আপনি কাকে এগিয়ে রাখবেন, এবং স্বাগতিক হিসেবে কানাডা আসলে কতটা ভালো করতে পারে, টিম হিসেবে কানাডাকে আপনি কেমন দেখছেন, এই ম্যাচে কাদেরকে ফেভারিট হিসেবে এগিয়ে রাখছেন?
3: আসলে রুবেল, ওই তোমার যে কথাগুলো বলা হয় যে স্বাগতিক দেশ কানাডা, কানাডা স্বাগতিক দেশ হিসেবে এগিয়ে রাখা যায়। তো কানাডার সাথে খেলা, বসনিয়াদের সাথে যে খেলা, সেটা আসলে খেলা শুরু হলেই বোঝা যাবে কে কতটা দাপটে খেলতে পারবে। আশা রাখি কানাডা স্বাগতিক হিসেবে ভালো খেলার চেষ্টা করবে, যেহেতু মেক্সিকো স্বাগতিক হিসেবে খুবই ভালো ম্যাচ খেলছে। স্বাগতিকরা আসলে নিজের মাঠে খেললে একটু আলাদা একটা ই পায়, মানে দর্শকদের একটা প্যারোডি পায়, দর্শকদের একটা সাপোর্ট পায়, এই জন্য ওরা মেন্টালি সাপোর্টটা পাওয়াতে একটু অনেক উপরে থাকে।
2: আমরা কানাডাকে দেখেছি গতির ফুটবল খেলে তারা আসলে, এবং বসনিয়া হার্জেগোভিনা তুলনামূলক কিন্তু টিমটা যদি আমি বলি কিছুটা অনভিজ্ঞ তুলনামূলক কানাডা থেকে। তো সেই জায়গা থেকে যদি আমি অভিজ্ঞ স্ট্রাইকার রয়েছে অ্যাডিন ডিজিকনো বসনিয়ার, যে কিন্তু দুই দলের মধ্যে কানাডাকে এগিয়ে রাখলেও ওই দলে খুব ভালো অবস্থানে রয়েছে, তো এই জায়গায় যদি একটু ম্যাচ পর্যালোচনা করতে বলি আসলে কেমন ম্যাচ হতে পারে?
3: বসনিয়ার যে স্ট্রাইকার আছে সে স্বাভাবিকই ভালো প্লেয়ার, বাট তারপরও আমি স্বাগতিক দেশকে এগিয়ে রাখবো।
2: স্বাগত দেশে এগিয়ে রাখবেন, যেহেতু সেখানেও কানাডারও কিন্তু বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছেন। আমরা একটু পরের ম্যাচ নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে, এবং এই দুই দলও কিন্তু পরের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য যোগ্যতর বলে অনেক সময় আলোচনা উঠে এসেছে। যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে ভালো খেলছে, রিসেন্ট কিছু ম্যাচে তারা আসলে ভালো খেলেছে। তো এই ম্যাচে আসলে এই ম্যাচটি নিয়ে যদি একটু বলেন যে এই ম্যাচটি আসলে কেমন উপভোগ্য হতে পারে।
3: আসলে যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ, তার আগে 2022 যুক্তরাষ্ট্র ভালো পারফরমেন্স দেখিয়েছে, প্যারাগুয়েও খুব ভালো টিম। আসলে এটা একটা খেলাটা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাকে আমি সমানভাবে দেখতে চাই, আবার দেখতে চাই না। আমি যুক্তরাষ্ট্রকে আগে রাখতে চাই, তার চেয়ে একটু প্লাস পয়েন্টে রাখতে চাই প্যারাগুয়েকে। তারাও দীর্ঘদিন ধরে অনেক ভালো নান্দনিক ফুটবল খেলে আসছে।
2: প্যারাগুয়ে কিন্তু মোটামুটি বিশ্বকাপে রেগুলারই অংশগ্রহণ করে, হয়তো দু একবার বাদ পড়ে। তো প্যারাগুয়ের অভিজ্ঞতাও নিশ্চয়ই আপনি জানেন যে অভিজ্ঞ দল রয়েছে, অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে,
3: অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। তারপরে যুক্তরাষ্ট্র যেহেতু ব্যালেন্স টিম অনেক, 2022 সালে অনেক ভালো খেলছে তারা, এবছর আমি মনে করি যুক্তরাষ্ট্র আরও বেটার খেলবে। স্বাগতিক দেশ হিসেবে তারা যে সাপোর্টটা পাবে, তারা যে শক্তিটা আছে, আমি তাকেও এগিয়ে রাখতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের পারফরমেন্স অনুযায়ী।
2: জি ধন্যবাদ। আমরা যদি একটু ওভারঅল আর একটু আলোচনায় ঢুকতে চাই, যে এবারের ওয়ার্ল্ড কাপ ফুটবল আপনি জানেন যে প্রথমবারের মতো 48টি দেশ অংশগ্রহণ করছে, পুরো বিশ্বকাপটি আসলে কতটা উপভোগ্য হতে পারে, কোন কোন দলকে আসলে হট ফেভারিট তালিকায় আপনি রাখতে চান যদি একটু বলতেন?
3: 48টা দেশ নিয়ে যে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে আসলে এটা একটা ভালো দিক। আর আমি মনে করি যে ফুটবলের রাজা আছে 4-5টা টিম,
2: জি জি,
3: সুইডেন, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল। আসলে এরা যে ফুটবল খেলে এ আসলে এরাই হট ফেভারিট 5-6টা টিম, শেষমেশ এরাই আমি আশা করব যে
2: টিমগুলোর মধ্যে কোনটা হয়তো
3: কোন একটা বিশ্বকাপ জয় হবে।
2: আর্জেন্টিনাকে আপনি কতটা ফেভারিট মনে করছেন? একটু যদি আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। আপনি জানেন যে আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের প্রচুর সমর্থক থাকে এবং বিশ্বকাপ আসলেই উন্মাদনা তৈরি হয়, তো সেই উন্মাদনা আপনি কতটা দেখছেন মানুষের মধ্যে এবং কতটা উচ্ছ্বাস তারা দেখছেন এবং ম্যাচগুলো সব মিলে কতটা উপভোগ্য হতে পারে?
3: আসলে আর্জেন্টিনার কথা বলবো এই জন্য যে দীর্ঘ অনেক বছর পরে 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ওখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, মেসিও আছে, তার সুবাদে বিগত ওয়ার্ল্ড কাপ তারা নিয়েছে সেই টিমটাই ধরে রেখেছে এবং তাদের পারফরমেন্সটা আমি ভালো মনে করি, আশা করি আরো ভালো করবে। সেই সুবাদে ব্রাজিলকে প্রতি বছর হট ফেভারিট থাকে, আসলে সে জায়গায় যেতে পারে না, তাই দেখা যাক। ব্রাজিল কে আমি হট ফেভারিট মনে করতেছি না এই কারণে যে প্রতি বছর হট ফেভারিট থাকে কিন্তু কোয়ার্টার ফাইনালের থেকে তারা বাড়ি চলে যায়। তারা যদি কোয়ার্টার ফাইনাল
2: ওভারকাম বাদ পড়েছে জার্মানি
3: আমি ওটা আসতেছি, ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল পার হতে পারে তাহলে একটা চান্স থাকবে ফাইনাল খেলার। আর জার্মানি যারা অল ওভার পাওয়ার ফুটবল খেলে, জার্মানিও গতবারের চেয়ে এবছর আমি আশা করি ভালো করবে।
2: আমরাও সেটা প্রত্যাশা করি এবং এবারের বিশ্বকাপ ফুটবল আরো বেশি উপভোগ্য হোক, আরো বেশি উচ্ছ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করি। বন্ধুরা, শেষ করতে হচ্ছে আমাদের আজকের ফুটবল ফ্ল্যাশ অনুষ্ঠানের পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
3: ধন্যবাদ।
8: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
9: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
10: লিপ্ত নয়, অপবিত্রতার সাথে লিপ্ত নয়, অন্যায়ের সাথে লিপ্ত নয়, তারা মুখলেস, আল্লাহর প্রতি অবিচল আস্থার এবং ইমানের অধিকারী। তাদের রসুলের বাবা মা থেকে শুরু করে পূর্ণ নসলটাই জান্নাতি এবং ইব্রাহিম আলাহ সাল্লাম তো ওনার ব্যাপারে শিরকের কোন চিন্তাও করা যায় না। ওমাকানা ইমনাল মুশরিকিন, উনি কখনো শিরিক করেন নাই, শিরকের ধারে কাছেও সংস্পর্শে তিনি যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলকে সুশোভিত করার, তাকওয়াকে প্রাধান্য দিয়ে চলার, আকীদাকে বিশুদ্ধ রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং এসব বিষয়ে আল্লাহ যাতে আমাদেরকে শিক্ষণীয় রাস্তায়, প্রশস্ত রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলার আমাদের যাতে কর্মটাকে আল্লাহ এভাবে করে দেন, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক আজকের তাফসীর অনুষ্ঠানের মাধ্যমে চাচ্ছি।
11: আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা এই আয়াতের মাধ্যমেও যেটা বুঝতে পারলাম সেটা হল যে বর্তমানে যারা ইহুদি এবং খ্রিস্টান বলে নিজেদেরকে দাবি করছে তারাও কিন্তু শিরক মুক্ত নয়, কারণ ঈসা আলাইহিসসালামের মূর্তি বানিয়ে তারা তাকে আল্লাহর পুত্র বলে, উজাইর আলাইহিসসালাম কি ইহুদি আল্লাহর পুত্র বলে। অতএব এই যে কথাগুলো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে তারা তাদের সঠিক দিন যেটা দাবি করে, নিজেদেরকে হকপন্থী বলে দাবি করে, প্রকৃতপক্ষে তারা গোমরাই পাশাপাশি শিরকের মধ্যে লিপ্ত। ইসলাম যারা অনুসারী, আমরা মুসলিম যারা নিজেদেরকে দাবি করি এবং মুসলমান হিসেবে নিজেদের প্রাত্যহিক জীবনে জীবনযাপন করি, আমাদের কোন কর্মে যেন তাদের কোন আচার আচরণ প্রবেশ করে আমরাও যেন তাদের মতন গোমরাহ না হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, আমরা যে কোরআনের এই তাফসির শুনছি, এই তাফসিরের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু জানার এবং বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাপাক মানব জাতির হেদায়তের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআন নাজিল করেছেন, যার প্রতিটি আয়াত প্রজ্ঞা পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হল আল্লাহ পাকের কোরআন আর একটি হল আমার সুন্নাত। যদি এইগুলোকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো লানতাদিল্লুসসাবিল, তাহলে তোমরা কখনো সত্য পথ থেকে বিচ্যুত হবে না। ইসলামের মূল উৎস হল আল কোরআন, আর এর ব্যাখ্যা হল মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন তেলাওয়াত, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ জানাও আমাদের আবশ্যক। কোরআনের পাশাপাশি হাদিস জানা, কোরআনের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানা আমাদের জন্য অবশ্য কর্তব্য। আমরা যদি নিয়মিত একটু একটু করে কোরআনের আয়াত তেলাওয়াত করি এবং সেগুলো জানার এবং বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা কোরআনের আলোয় আলোকিত করতে পারব কোন আয়াতে আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন। আমরা আস্তে আস্তে করে এভাবে যদি আজকে দুই আয়াত, কালকে পাঁচ আয়াত এভাবে করি, কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করি এবং তাফসির অনুষ্ঠানগুলো শুনি, তাহলে অবশ্যই আমরা যারা শুনছি আমাদের মধ্যেও তাফসির বোঝার জ্ঞান তৈরি হবে এবং আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করতে পারব। সম্মানিত শ্রোতা, আমাদের এ তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ।
12: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
13: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরে জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
14: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলায় এবারে শুনবেন ভক্তিমূলক গান। কণ্ঠ দিয়েছেন নওশিন লায়লা, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জ। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ সময়। 2026-2027 অর্থ বছরের বাজেট উত্তর সংবাদ সম্মেলন আপনাদের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা প্রসহলি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি 2026-2027 অর্থ বছরের বাজেটের সার্বিক বিষয় তুলে ধরবার অভিপ্রায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত হবেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আমরা যতটুকু দেখেছি, এই সংবাদ সম্মেলনে আজ আরও উপস্থিত হওয়ার কথা রয়েছে জনাব ইকবাল হাসান মাহমুদ, মাননীয় মন্ত্রী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনাব জহির উদ্দিন স্বপন, মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, ডক্টর আনম ও ইসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জনাব সর্দার মোহাম্মদ সাফাত হোসেন, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। আরও উপস্থিত হবেন জনাব মাহদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব রিহান নাসিব আসাদ, মাননীয় উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব তানভীর গনি, মাননীয় বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী। জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। জনাব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়। জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান, এফসিএমএ গভর্নর বাংলাদেশ ব্যাংক। জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান, এফসিএম সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থ সচিব, অর্থ বিভাগ, মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিব সহ উচ্চতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং সম্মানিত যারা প্রশ্ন করবেন আজ তারা সাংবাদিকবৃন্দ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কথা বলছিলাম 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট, যেটি নিয়ে আজ আলোচনা করবেন মাননীয় অর্থমন্ত্রী। এর মোট বাজেট কিন্তু 9,38,262 কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসের বলা হচ্ছে সর্ববৃহৎ বাজেট। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের বলতেই হবে, সেটি হচ্ছে এই বাজেটে কিন্তু এবারই প্রথম শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে জিডিপির স্পষ্ট ও 2% বরাদ্দ দেওয়া হয়েছে, যা টাকার অঙ্কে 1,36,606 কোটি টাকা। এছাড়া মেয়েদের স্নাতক ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। কৃষক ও সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। প্রান্তিক কৃষকদের সুবিধার্থে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মকুব করার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় শিশুদের পুষ্টি নিশ্চিন্তে দেশব্যাপী মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা ও সরকারি খাতকে সম্পূর্ণ ক্যাশলেস ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য সুখবর রয়েছে, যেমন দেশের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সব ধরনের ফ্রিল্যান্সিং আয় সম্পূর্ণ কর্মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে, যা তরুণদের এই পেশায় আরও উৎসাহিত করবে বলে আমরা মনে করছি। ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণের ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মাত্র 48 ঘণ্টার মধ্যে কোম্পানি নিবন্ধন এবং মাত্র 7 দিনের মধ্যে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সব ধরনের লাইসেন্স প্রদানের বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বাজেটে। দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে তরুণদের চাকরি খোঁজার সুবিধার্থে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মসংস্থান কেন্দ্র চালু করা হচ্ছে এবং দক্ষ কর্মীদের বিদেশে প্রেরণের জন্য দেওয়া হচ্ছে বিশেষ প্রবাসী কার্ড। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য খাতে জিডিপির 1.01% বরাদ্দের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসায় ট্র্যাকিং সহজ করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি ই হেলথ কার্ড প্রবর্তন করা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করে আছি, যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এলে এবং এই যে বাজেট পরবর্তী যে প্রেস কনফারেন্স অর্থাৎ সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা সরাসরি তাতে আপনাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: সুব্রত প্রথমে আপনাদের সরাসরি সংযুক্ত করছি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে। জনাব ইকবাল হাসান মাহমুদ, মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জনাব জহির উদ্দিন স্বপন, মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। উপস্থিত আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনাব সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়।
1: সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন জনাব মাহদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উপস্থিত আছেন জনাব রেহান আসিফ আসাদ, মাননীয় উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। রয়েছেন জনাব তানভীর গনি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

0: বিনিয়োগ ও পুঁজিবাজার।
1: সুধীরবৃন্দ, উপস্থিত রয়েছেন জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনাব ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান FCMA, গভর্নর বাংলাদেশ ব্যাংক, জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান FCMA, সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, সচিব অর্থ বিভাগ।
0: সম্মানিত সুধী, আজকের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ। আপনাদের সানুগ্রহ উপস্থিতি এবং প্রাসঙ্গিক মতামত আমাদের এ আয়োজনকে ফলপ্রসূ করবে।
1: সুধীবৃন্দ, আমি এ পর্যায়ে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, বক্তব্য রাখবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।
2: উপস্থিত মন্ত্রী মহোদয়গণ, অ্যাডভাইজার মহোদয়গণ, সচিব মহোদয়গণ, আমার সামনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যারা এই বাজেটের সাথে সম্পৃক্ত ছিলেন, কাজ করেছেন, নিবিড়ভাবে কষ্ট করেছেন, বিশেষ করে বাজেট প্রক্রিয়া বাংলাদেশে ছয় মাসের একটা কর্মযজ্ঞ কমপক্ষে, সে জায়গায় আমরা দেড় মাসের দুই মাসের মধ্যে একটা বাজেট প্রস্তুত করতে যেই পরিমাণ শ্রম দিতে হয়েছে, যে পরিমাণ কাজ করতে হয়েছে, এই দেড় মাসের মধ্যে সবকিছু সমাপ্তি করা কঠিন বিষয় ছিল। তারপরেও সকলের সহযোগিতায় সে কাজটা আমরা করেছি, কতটুকু পেরেছি সেটা দেশের জনগণ তাদের সিদ্ধান্ত নেবেন, তারা ভাববেন। সাংবাদিক ভাই বোনেরা তারাও কষ্ট করেছেন, বাজেটের আগে থেকে এই সাংবাদিক ভাই বোনেরা প্রচুর সময় দিয়েছেন, বাজেট কি হতে যাচ্ছে, বাজেট সম্বন্ধে তাদের ধারণা, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি সময় সময়। ওই জন্য আমি বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটটা একটি, যেহেতু আমি বললাম এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল, দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিম, তারপরে আবার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই সময়টাতে বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তার প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, দেড় শতকের উপর ধরে দেশবাসী আমি মনে করি সেটা মিস করেছে। বাজেট বলতে মূলত আমরা জনগণের ইচ্ছার প্রতিফলনের কথা বলি। আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই, জনগণের সম্মতিতে দেশ চালাতে হয়। তা আজকে বহুদিন পরে দীর্ঘ সংগ্রাম, দেড় দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই অগস্টের সংগ্রাম, সবার অবদানের কারণে, অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছেন, সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণে, তাদের আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছে এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এবং আপনারা জানেন সেই ইচ্ছার, সেই প্রত্যাশার, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময়ে হল 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। 1.5-2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সবসময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একবার আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা, আমার যদি ভুল না হয়ে থাকে কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। এবং এটা করতে অনেক বেশি আমাদের যে জায়গাটাই আমরা আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে বিগত দিনের দীর্ঘ 1.5 দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়, তার মধ্যে আমরা চেষ্টা করেছি। আমি আগেও বলেছি প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এর জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্ন ধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত দেড় দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হল রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলত, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল, এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে, তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার ভিত্তি, দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোন ইকোনমি করতে পারব না, তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে, যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, চারটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। সবকিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে বক্তৃতা দিয়ে বেশি দরকার আপনাদের প্রশ্ন শোনা, প্রশ্নের উত্তর আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোন বক্তব্য রাখতে যাচ্ছি না, এবং এই বাজেটটি আপনাদের গতকাল চার ঘন্টার অধিককাল সময়ে যে বাজেটটি দেওয়া হয়েছে আমার পক্ষে খুব কঠিন ছিল, চার ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া, কিন্তু আমি সুখের সাথে বলছি সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরাও বসেছিল সংসদের ভিতরে, আনইন্টারাপ্টেড একটা পরিবেশ ছিল, যেটা একটা ভালো সাইন গণতন্ত্রের জন্য। সুতরাং আমি আর কিছু বেশি বক্তব্য না দিয়ে, আমার মনে হয় আপনারা বাজেটে তো নিশ্চয়ই পেয়েছেন, বাজেট সম্বন্ধে বিগত গতকাল আপনাদের কাছে নিশ্চয় হস্তগত হয়েছে যে ইনফরমেশনগুলো আপনাদের হাতে গেছে। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা প্রকাশনা করেছি, যাতে করে ওয়ান গ্লান্স এক দৃষ্টিতে আপনারা পুরো বাজেটটাকে কম বেশি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটার উত্তরও আমরা দিতে দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমি এই পর্যায়ে আমার মনে হয় কোনো বক্তব্য না রেখে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি, আপনারা প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই, মাত্র তিন মাসে একটি সুন্দর বাজেট দিয়েছেন। গত তিন মাস আপনারা দায়িত্বে আছেন, আমরা গত তিন মাসে হাজার হাজার লাইনে আপনাদের সমালোচনা করেছি, এখন তিন লাইনে আমি আপনাদের প্রশংসা করতে চাই এই বাজেটটা পড়ার পাওয়ার পরে। আমার নাম তাকি মোহাম্মদ জুবায়ের, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশে কাজ করি। প্রথম প্রশংসা হল এই যে বাজেটটা আমাদের এসেছে 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের আমরা
1: সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী প্রেস কনফারেন্সে বক্তব্য রাখলেন মাননীয় অর্থমন্ত্রী। আমি খসরু মাহমুদ চৌধুরী। আমরা যেমনটি বলছিলাম, প্রস্তাবিত যে নতুন বাজেট বাংলাদেশের জন্য একটি অভাবনীয় বিশাল বাজেট, এটি বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে জনগণের জন্য কি ধরনের ভূমিকা রাখবে এবং আমরা আশা করছি অবশ্যই এটি একটি ভালো ভূমিকা রাখবে এবং যা আমাদের অর্থনীতির চাকাকে সুগতি দান করবে, এই আশা ব্যক্ত করে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাব জাতীয় বেতার ভবনে। যেতে যেতে বলে যাই, এই প্রেস কনফারেন্সের ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকাশন দায়িত্বে মোহাম্মদ মেজবাহ চৌধুরী ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকাশন নির্দেশনায় প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ মেজবাহ চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসরাতুল আজম ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
4: এতক্ষণ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করলেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম 88.8 মেগাহার্জ। এছাড়াও শুনলেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন সিরাতুল মুস্তাকিম ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনা মুফতি সাইদ হুসাইন।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনার সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। শুরুতে থাকছে দৈনন্দিন জীবনে কোরআন এবং সুন্নাহ। পবিত্র কোরআন মানব জাতির জন্য শুধু হেদায়েতের গ্রন্থ এমন নয়, বরং এটি বিজ্ঞান ও বিজ্ঞানীদেরকেও পথ প্রদর্শন করে। পবিত্র কোরআন ও বিজ্ঞান এই বিষয়ে আরো তত্ত্ববহুল আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার কে এম বি ইসলাম বুলবুল।
7: মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, কাফেররা কি ভেবে দেখে না যে এক সময় নবমণ্ডল ও ভূমণ্ডল ওতপ্রোতভাবে মিশেছিল, অথবা আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিলাম এবং জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা অবিশ্বাস করবে? সুরায় আম্বিয়া আয়াত 30। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনয়নকারী, যখন কিছু করতে চান তখন সেটিকে বলেন হও, অমনিতা হয়ে যায়, সুরায় বাকারা আয়াত 117। এই আয়াত দুটি দ্বারা মহাবিশ্ব সৃষ্টির সাধারণ তত্ত্ব প্রকাশ পেয়েছে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী একসময় মহাবিশ্বের সকল বস্তু আড়ষ্ট অবস্থায় ছিল একটি বিন্দুতে, অতবার বিস্ফোরণের মাধ্যমে তা আলাদা হয়ে গেছে। অন্যদিকে আধুনিক কালের বিজ্ঞানীদের মতে জীবনের উৎস হল পানি, তাছাড়া সমস্ত জীবদেহের 80-85% পানি দিয়ে গঠিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অতবার তিনি পৃথিবীর দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ, সুরায় ফুসসিলাত আয়াত 11। এখানে ধূম্রপুঞ্জ বলতে পৃথিবীর আদি অবস্থার কথা বলা হয়েছে। ধূম্র শব্দের অর্থ হল ধোঁয়া বা গ্যাস। বিগ ব্যাং থিওরি অনুযায়ী পৃথিবী একসময় উত্তপ্ত, জ্বলন্ত ও গ্যাসের পিণ্ড ছিল। আল্লাহ তাআলা বলেন, তিনি সূর্যকে তেজস্বী করেছেন এবং চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তার তিথি নির্দিষ্ট করেছেন, সূরা ইউনুস আয়াত 5। বস্তুত মহান তিনি যিনি সৃষ্টি করেছেন সৌরজগৎ এবং উহাতে স্থাপন করেছেন সূর্যকে প্রদীপ রূপে এবং চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়, সূরা ফুরকান আয়াত 61। মহাকাশ বিজ্ঞান অনুযায়ী 7-28 দিন 12 ঘন্টায় সমগ্র পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং সূর্য নিজের অক্ষে নিজস্ব গতিতে ঘূর্ণায়মান। সূর্য প্রায় 25 দিনে একটি আবর্তন সম্পন্ন করে। তবে পৃথিবীর সাপেক্ষ সূর্যের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকায় আমরা এই আবর্তন বেগের মান পাই 28 পার্থিব দিন। দেখা গেছে সূর্যের নিজ কক্ষের চারিদিকে আবর্তন বেগ খুবই কম। এই ঘূর্ণন বেগ থেকে যে কেন্দ্র অতিবেগ বলের সৃষ্টি হয় তা সূর্যের পৃষ্ঠ অভিকর্ষের তুলনায় 180 লক্ষ ভাগের 1 ভাগ।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একজন সফল মুমিন সকল ক্ষেত্রে হালালের পথে চলবে, হারামকে বিসর্জন করবে। ইসলামের দৃষ্টিতে উপার্জনে হালাল হারাম যাচাই করা আবশ্যক এবং সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন এই ক্ষেত্রে, এ বিষয়ে আরো তত্ত্ববহুল আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সিবগাতুল্লাহ।
8: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم صدق الله العظيم। ইসলামের দৃষ্টিতে উপার্জন হালাল হারাম এটা যাচাই বাছাই করা শুধুমাত্র গুরুত্বই নয়, বরং আবশ্যকীয় ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার থেকে উত্তম অর্থাৎ হালাল অংশ থেকে খাও। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে অন্যত্র বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে হারাম পথে ভক্ষণ করো না। হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এ দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় থাকে। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দিন ও ইজ্জতকে রক্ষা করল। এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে, ধুলোমাখা অগোছালো অবস্থায় দুহাত তুলে বলে, হে প্রভু হে প্রভু, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার জীবনযাপন হারাম, তাহলে বলুন তার দোয়া কবুল হবে কিভাবে? আমরা যদি সাহাবাই কেরামের কিছু ঘটনা বলি তাহলে আরও বুঝে আসবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হারাম হালালের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার খাদেম তাকে কিছু খাবার দিল। তিনি খাওয়ার পর জানতে পারলেন যে খাবারটি সন্দেহজনক উৎস থেকে এসেছে। তিনি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে হাত ঢুকিয়ে সকল খাবার উপড়ে ফেললেন এবং বললেন, আমি চাই না যে হারাম কোনো খাদ্য আমার দেহে প্রবেশ করুক। ঠিক তেমনিভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় বাজারে গিয়ে ব্যবসায়ীদেরকে সবসময় সতর্ক করতেন, কোনো ব্যক্তি যেন দিন না বুঝে আমাদের বাজারে বেচাকিনা করে না, কারণ বেচাকিনার ক্ষেত্রে যারা ব্যবসা করবে তাদেরকে দিন জানা আবশ্যক। সে যদি দিন সম্পর্কে অবগত না থাকে তাহলে তার বেচাকিনার মধ্যে হারাম ঢুকে যাবে। ঠিক তেমনিভাবে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কারো কাছ থেকে খেজুর কিনতে গিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কোথা থেকে এসেছে? যখন শুনতে পারলেন এর মাঝে কোনো সন্দেহ রয়েছে তখন তিনি সেগুলো ছেড়ে দিলেন। তাই উপার্জনে হারাম হালাল যাচাই করা একজন মুসলমানের জন্য ওয়াজিব। হারাম উপার্জন শুধু ইবাদত নষ্ট করে না, বরং দোয়া কবুলেও বাধা সৃষ্টি করে। সাহাবাই কেরাম হারাম থেকে বাঁচতে অত্যন্ত সতর্ক ছিলেন, এমনকি সন্দেহজনক জিনিস সবসময় পরিহার করতেন। আমি যে জিনিসটা ভক্ষণ করতেছি, আমি যে জিনিসটা গ্রহণ করতেছি, যদি আমরা এর মধ্যে হারামের কোনো ছিটেফোঁটাও দেখি আমরা এখান থেকে বিরত থাকব। আবার যদি এমন হয়, সন্দেহজনক বিষয় রয়েছে, আমরা যদি তাকওয়ার উপর চলতে চাই, তাহলে আমাদের অবশ্যই অস্পষ্ট যে বিষয়টা রয়েছে, হারামও না হালালও না, সন্দেহজনক বিষয় রয়েছে, এই বিষয় থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, হিকমত হল আল্লাহর দিন সম্পর্কে গভীর বোধ এবং সঠিক বুদ্ধিবৃত্তি। এটি হল জ্ঞান, তাকওয়া ও আমলের নিখুঁত সমন্বয়। জীবনের প্রতিটি বিষয়ে হিকমত প্রয়োজন। হিকমত মানে প্রতিটি বিষয়কে যথোপযুক্ত স্থানে স্থাপন করা। যেখানে এগিয়ে যাওয়া প্রয়োজন সেখানে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া, আর যেখানে থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ, সেখানে থেমে যাওয়া। হিকমত অবলম্বনে ইসলামের শিক্ষা এবং আকাবীরদের আমল, এই বিষয়ে আরো তথ্যবহুল আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আহমেদ হাসান ফেরদৌস।
9: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হিকমত একটি আরবি শব্দ, এর অর্থ প্রজ্ঞা, বিচক্ষণতা, গভীর অন্তর্দৃষ্টি আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। শরীয়তের ভাষায় হিকমত হল আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগানো, জীবনকে শরীয়তের আলোয় সাজানো, কথাবার্তায় সংযমী হওয়া আর মানুষের উপকারে আসা। মুজাহিদ রহমতুল্লাহ আলহি বলেন, হিকমত হল কোরআন হাদিস ও ইসলামী ফিকহে বিশেষ পাণ্ডিত্য। কোরআনে যেসব নির্দেশনা ও উপদেশের কথা উল্লেখ রয়েছে, সেগুলোই সবচেয়ে বড় হিকমাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বলুন, এসো আমি তোমাদের শুনাই আল্লাহ কি কি বিষয় তোমাদের জন্য হারাম করেছেন। তোমরা তার সঙ্গে কাউকে শরিক করবে না, মা বাবার সাথে সদাচরণ করবে, দারিদ্রের ভয়ে সন্তানদের হত্যা করবে না, আমি তোমাদের জীবিকা নির্বাহ করি, যাবতীয় অশ্লীল কাজে বিরত থাকবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আর এসব কিছু তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা হিকমত অর্জন করতে পারো। সূরা আনআম আয়াত 151। হিকমত মহান আল্লাহর বিশেষ নিয়ামত। ইরশাদ হচ্ছে, তিনি যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন, আর যাকে হিকমত দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়। সূরা বাকারা আয়াত 269। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিকমতকে সর্বোত্তম নিয়ামত বলেছেন। তিনি ইরশাদ করেন, দুটি বিষয় ছাড়া কাউকে দেখে ঈর্ষা করা যায় না। একজন সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এবং তিনি তা আল্লাহর পথে ব্যয় করেন, আরেকজন সেই ব্যক্তি যাকে আল্লাহ দিনের জ্ঞান অর্থাৎ হিকমত দান করেছেন, তিনি সে অনুযায়ী আমল করেন এবং অন্যকে শিক্ষা দেন। সহিহ বুখারী। তাই এ মহামূল্যবান নিয়ামত অর্জন করার চেষ্টা করা এবং অর্জিত হলে তার শুকরিয়া জ্ঞাপন করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যে কৃতজ্ঞতা প্রকাশ করে তা নিজের কল্যাণেই করে, আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। সূরা লোকমান আয়াত 12। হিকমত অর্জনের জন্য দরকার তাকওয়া, আল্লাহ ভীতি, দরকার অন্তরের পবিত্রতা, উত্তম চরিত্র আর শরীয়তের গভীর জ্ঞান, মানুষের উপকারে আসা, গুনাহ থেকে বিরত থাকা, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলো অনুসরণ করাই হল প্রকৃত হিকমত। আমাদের আকাবির ও ওলামায়ে কেরাম এই হিকমতকে নিজেদের জীবনে ধারণ করেছিলেন। তারা প্রতিটি কাজ করেছেন সময়, স্থান ও প্রেক্ষাপট বুঝে। যেখানে সাহসিকতা প্রয়োজন সেখানে দৃঢ়ভাবে এগিয়েছেন, আর যেখানে থেমে যাওয়া বুদ্ধিমানের কাজ সেখানে থেমে গিয়েছেন। এভাবেই তারা হিকমত ও আমলের সমন্বয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ জীবন চলার পথে অনিচ্ছা সত্ত্বেও মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়। গুনাহ প্রধানত দুই প্রকার, কিছু গুনাহ আছে কবিরা, কিছু আছে সগিরা। এমন কিছু গুনাহ বা পাপ আছে যেগুলোর জন্য আখিরাতে শাস্তি নির্ধারিত অবশ্যই হবে, এমনকি দুনিয়াতেও কখনো কখনো আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। যে সকল গুনাহের শাস্তি দুনিয়া এবং আখিরাতে হয় তা থেকে বেঁচে থাকা, এবং সাহাবায়ে কেরাম কিভাবে বেঁচে থাকতেন, এই বিষয়ে তাদের আমল কি, এই বিষয়ে আরো তথ্যবহুল আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান।
10: ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। সূরা সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, গুরুতর শাস্তির আগে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়, জীবনের শান্তি কেড়ে নেয়, রিজিক থেকে বরকত সরিয়ে দেয়। সুতরাং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করার জন্য ও মুসিবত ও আজাব থেকে বাঁচবার লক্ষ্যে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যেসব গুনাহ শাস্তি পরকালে তো নির্ধারিত আছেই, সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার কিছু শাস্তি ভোগ করান। এ সকল গুনাহের মাঝে অন্যতম হল পিতামাতার অবাধ্যতা করা। কোরআনুল কারিমে অনেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ দিয়েছেন এবং অবাধ্য হতে নিষেধ করেছেন, কারণ পিতামাতার অবাধ্যতা এমন অপরাধ যার শাস্তি মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে শুরু করে দেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত করে বলেন, এমন দুটি অপরাধ আছে যার শাস্তি ত্বরান্বিত হয়ে দুনিয়া থেকেই শুরু হয়, তার একটি হল পিতামাতার অবাধ্যতা, অন্যটি হল জুলুম, মুস্তাদরাকে হাকেম। এমন আরও একটি অপরাধ যার শাস্তি দুনিয়া থেকে শুরু হয় তা হল আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। সূরা বনি ইসরায়েলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিকট আত্মীয়দের হক অধিকার বুঝিয়ে দাও, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, এটা তাদের অধিকার। যদি কেউ এই সম্পর্ক নষ্ট করে তাহলে তার এই অপরাধের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি অপরাধ এমন আছে যে করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই অতি দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসেন এবং পরকালেও তার জন্য শাস্তি জমা রাখেন। তার একটি হল জুলুম এবং অপরটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। হাদিস বুখারি। এমন অপরাধের আরেকটি হল জুলুম ও অত্যাচার। জুলুম এমন অপরাধ যার শাস্তি দুনিয়ার জীবন থেকে শুরু হয়ে যায় আর পরকালে জুলুমের অপরাধ ভয়াবহ রূপ ধারণ করে হাজির হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম বহু অন্ধকার নিয়ে উপস্থিত হবে। হাদিস মুসলিম। যারা মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেন, চাই সে শাস্তি আমরা দেখি বা না দেখি। আর আখেরাতে ভয়াবহ শাস্তি তো আছেই, আল আদাবুল মুফরাদ। দুনিয়াও আখেরাতে শাস্তি পাবার আরও একটি কারণ হল মুসলমানের ইজ্জত নষ্ট করা। সূরা হুজরতে আল্লাহ তাআলা মুমিনদের একে অপরকে লক্ষ্য করে কোনরূপ উপহাস, ঠাট্টা বিদ্রুপের পাত্র না বানানোর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। বুখারীর এক হাদিসে এসেছে, এক মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু নষ্ট করা অপর মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। আবু দাউদের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমানকে এমন স্থানে অপদস্থ করে যেখানে তার ইজ্জত নষ্ট হয়, সম্মান হানি হয়, তাকে আল্লাহ তাআলা এমন স্থানে অপদস্থ করবেন যেখানে সে সাহায্যের মুখাপেক্ষী হবে কিন্তু তার সাহায্যকারী কেউ থাকবে না। অর্থাৎ এ ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে দেন। এমন আরও একটি অপরাধ হল রিয়া বা লোক দেখিয়ে আমল করা। মুমিনের কোনো আমলের মাঝে যদি রিয়া বিদ্যমান থাকে তাহলে তার সওয়াব নষ্ট হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, লোক দেখানো আমল করা এটা মুনাফিকের আলামত। অন্য হাদিসে এসেছে যে এটা হলো শিরক আসগার, মানে ছোট শিরিক। রিয়াকারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে শাস্তি দিয়ে থাকেন তা হলো তার গোপন উদ্দেশ্য প্রকাশ করে দিবেন, অর্থাৎ তার আমল দেখানো বা শোনানোর যে বাসনা কামনা তার ভিতরে ছিল এটা এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহির করে দিবেন এবং এর মাধ্যমে সে লাঞ্ছিত হবে। এমন ভয়াবহ অপরাধের আরও একটি অপরাধ হল অকৃতজ্ঞ হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি সে নিয়ামতকে ছিনিয়ে নিব এবং জেনে রেখো আমার আজাব অত্যন্ত ভয়াবহ এবং কঠোর। কোনো বান্দা সুক্রিয়া আদায় না করলে, অকৃতজ্ঞ হলে এর শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে তার উপর দারিদ্রতা ও ভয় চাপিয়ে দেন। সূরা নাহালের 112 নং আয়াতে আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত উল্লেখ করেছেন যে এক জনপদকে তিনি প্রচুর রিজিক, নিরাপত্তা ও শান্তির নিয়ামত দান করেছিলেন কিন্তু তারা সুক্রিয়া আদায় না করার কারণে, তারা অকৃতজ্ঞতা প্রকাশ করাতে আল্লাহ তাআলা তাদের উপর ক্ষুধা ও ভয় চাপিয়ে দিলেন। সম্মানিত শ্রোতা বন্ধু, যে সকল গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে হয় সে সকল গুনাহ থেকে আমরা মাত্র 6টি গুনার কথা আজ এখানে আলোচনা করেছি, তবে এর পরিধি আরও ব্যাপক, যেমন মিথ্যা, বিশ্বাসঘাতকতা, ঝেনা ব্যভিচার, অহংকার, সুদ ঘুষ, নেশা দ্রব্য গ্রহণ করা, জুয়া খেলা, জাকাত আদায় না করা সহ আরও অনেক গুনাহ এমন আছে যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে দিতে থাকেন। গুনাহের ব্যাপারে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অত্যন্ত সতর্ক থাকতেন এবং তারা তাওবার আদর্শ গ্রহণ করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় সাহাবী ছিলেন যার উপাধি ছিল হাকিম উহাদিল উম্মা, এই উম্মতের হাকিম।
11: তিনি মৃত্যুশয্যায় লক্ষ্য করেন যে তার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ক্রন্দন করছেন। তিনি বললেন, তুমি জায়নামাজ নিয়ে আমার জন্য দোয়া করতে বসো, কারণ নেককার এবং বদকার উভয়ের রুহ আল্লাহ তাআলার হাতে থাকে। তো আমি জানি না আল্লাহ তাআলার কোন হাতে আমার রুহ আছে, তো তুমি আমার জন্য দোয়া করতে থাকো যেন ইমানের হালাতে আমার মৃত্যুবরণ হয়, আমি যেন মাহরুম না হই। এত বিজ্ঞ বড় সাহাবি হওয়া সত্ত্বেও ইমানের হালাতে মৃত্যু গ্রহণের জন্য তাদের এই আকুলতা যে কোনো অপরাধের কারণে তার যেন নসিব থেকে ইমান ছুটে না যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার তাহাজ্জুদ ছুটার এমন ঘটনা আছে। তাহাজ্জুদ ছুটে গেলে উনি এত বেশি ক্রন্দন করলেন যে পরের দিন ইবলিস শয়তান এসে তাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। তো তিনি হাত ধরে ফেললেন, বললেন যে তুমি কে, আমাকে ঘুম থেকে জাগ্রত করছে কেন? তখন ইবলিস বলল যে আপনি আমার হাত ছেড়ে দেন, আমি আমার পরিচয় বলছি এবং আপনাকে এক আমল শিক্ষা দিব। তখন ইবলিস তার পরিচয় জানিয়ে তার পরের দিন ঘুম থেকে ডাকার কারণ হিসেবে উল্লেখ করলেন যে গতকালকে আপনার তাহাজ্জুদ ছুটে যাবার কারণে আপনি এত বেশি ক্রন্দন করেছেন, তাওবা ইস্তেগফার করেছেন যে আপনার তাহাজ্জুদের সওয়াব তো হয়েছেই, বরং এর থেকে আরো অনেক বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। তো আমি তো আপনাকে তাহাজ্জুদ ছুটিয়ে দিতে চেয়েছি, তো এর বিপরীতে যদি আপনি তওবা ইস্তেগফারের মাধ্যমে আরো অনেক সওয়াব পেয়ে যান, তাতে আমার লাভ কি? এজন্য আজকেই আমি ডাকতে এসেছি আপনাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সামান্যতম কোনো ভুল ভ্রান্তি হয়ে যেত, সাথে সাথে তারা তাওবা ইস্তেগফার করতেন, এভাবে তারা তাদের গুনাহ থেকে বের হয়ে আসতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের পাঠানো জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। আমাদেরকে জিজ্ঞাসা করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ সাঈদ, কুরাইশ নগর। তিনি জানতে চেয়েছেন, গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম কিন্তু অজু করতে সক্ষম এবং তার নিকট পর্যাপ্ত পানিও আছে, এই অবস্থায় শুধু তায়াম্মুম করবে নাকি অজু করতে হবে?
12: এক্ষেত্রে ওই ব্যক্তি গোসলের পরিবর্তে শুধু তায়াম্মুম করবে, অজু করবে না, কারণ এক্ষেত্রে তায়াম্মুমই অজু গোসল উভয়টির জন্য যথেষ্ট হবে। তবে গোসলের জন্য তায়াম্মুম করার পর অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখন পবিত্রতার জন্য তাকে অজুই করতে হবে, তায়াম্মুম করলে হবে না। রদ্দুল মেহতার।
6: মোহাম্মদ মাকসুদ আহমেদ, কুমিল্লা থেকে, তিনি জানতে চেয়েছেন, আমি একদিন এক মসজিদে মাগরিবের নামাজ পড়েছি। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা লাহাব এবং দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়েছেন। আমি শুনেছি এভাবে মাঝে একটি সূরা বাদ দিয়ে পড়া মাকরুহ, অর্থাৎ দুই সূরার মাঝখানে একটি সূরা বাদ দিয়ে পড়া মাকরুহ। তাই জানার বিষয় হলো, বাস্তবে কি আমার ওই দিনের নামাজ মাকরুহ হয়েছে?
12: ফরজ নামাজে প্রথম রাকাতে এক সূরা পড়ে ইচ্ছাকৃত মাঝে ছোট সূরা রেখে দিয়ে দ্বিতীয় রাকাতে পরবর্তী সূরা পড়া অনুত্তম, আর অনিচ্ছাকৃত হলে অনুত্তম হবে না। অতএব আপনার প্রশ্নের ক্ষেত্রে অনিচ্ছাকৃত এমনটি হলে অনুত্তম হয়নি, আর ইচ্ছাকৃত হলে অনুত্তম হলেও নামাজ আদায় হয়ে গেছে। এ হুকুম কেবল ফরজের ক্ষেত্রে প্রযোজ্য, নফল নামাজে এমন হলে কোনো অসুবিধা নেই। খোলাসাতুল ফাতাওয়া।
6: মোহাম্মদ কাউসার, ঢাকা থেকে, তিনি জানতে চেয়েছেন, একজন ছোটবেলা থেকে নামাজ পড়েনি, এখন সে কত বছর থেকে নামাজ কাজা ধরবে? এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের কাজা হিসাব জানতে চাই।
12: নামাজ ফরজ হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, অর্থাৎ ছেলেদের প্রথম স্বপ্নদোষ এবং মেয়েদের প্রথম মাসিকের সময় থেকে। যদি ১৫ বছর পুরো হওয়ার পরও আলামত না দেখা দেয়, তবে চন্দ্র বছর হিসাবে ১৫ বছর পূর্ণ হওয়ার দিন থেকে ছেলে মেয়ে উভয়ে বালেক তথা প্রাপ্ত বয়স্ক বলে গণ্য হবে। তাই ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, তাহলে প্রবল ধারণা অনুযায়ী ওই সময়টি নির্ণয় করে তখন থেকে প্রতিদিনে পাঁচ ওয়াক্তের ফরজ এবং বিতির নামাজ কাজা করবে। আর যদি ১৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো আলামত না পাওয়া যায়, তবে সেক্ষেত্রে ১৫ বছর পূর্ণ হওয়ার পর থেকে নামাজ কাজা করবে। আর কাজা নামাজ আদায় করার সময় ফজরের ক্ষেত্রে এভাবে নিয়াত করবে যে, আমি অনাদায়ী প্রথম ফজর নামাজ আদায় করছি। জোহরের ক্ষেত্রে নিয়াত করবে, আমি অনাদায়ী প্রথম জোহর আদায় করছি। এভাবে প্রত্যেক ওয়াক্তে প্রথম অনাদায়ী নামাজটি আদায়ের নিয়াত করবে। সহিহ বুখারী, আদ-দুররুল মুখতার।
6: আমাদের শ্রোতা মোহাম্মদ সাদিকুর রহমান, সিলেট থেকে, তিনি জানতে চেয়েছেন যে, এক ব্যক্তি যে স্থানে চাকরি করে সেখান থেকে তার বাড়ি শরীয়ত নির্ধারিত মুসাফিরের সীমার অনেক উপরে। এখন প্রশ্ন, সে বাড়িতে যাওয়ার সময় এবং বাড়ি থেকে আসার সময় রাস্তার মাঝে যে নামাজগুলি সে পড়বে সেটা কি কসর হিসেবে পড়বে না আদায় হিসেবে পড়বে? যদি কসর হিসেবে পড়তে হয় তাহলে সে বাড়ি বা চাকরির স্থানে পৌঁছার পর কতটুকু সীমানা পর্যন্ত পড়বে? অর্থাৎ তিনি জানতে চাচ্ছেন যে সফর পরিমাণ দূরত্বে তিনি চাকরি করেন, রাস্তার মাঝখানে সফরের অবস্থায় যে নামাজগুলি তিনি কিভাবে পড়বেন, মুসাফির হিসেবে পড়বেন না মুকিম হিসেবে পড়বেন?
12: আপনার প্রশ্ন অনুযায়ী চাকরির স্থল যেহেতু সফর সম দূরত্বে, তাই সেখানে যাতায়াতের সময় তার বাসস্থানের এলাকা ত্যাগ করার পর পথি মধ্যে সে মুসাফির গণ্য হবে এবং নামাজ কসর করবে। আর চাকরির স্থলে 15 দিনের নিয়াতে কখনো না থাকা হলে সেখানেও সে মুসাফির থাকবে। অবশ্য চাকরির স্থলে যদি কখনো 15 দিনের নিয়তে অবস্থান করে থাকে তবে তখন থেকে চাকরির স্থলে সে মুকিম। এক্ষেত্রে নিজ গ্রামের সীমানা অতিক্রম করার পর থেকে চাকরির স্থলের এলাকায় প্রবেশের আগ পর্যন্ত সে মুসাফির গণ্য হবে। আর চাকরির স্থলে একবার মুকিম হয়ে যাওয়ার পর পরবর্তীতে কখনো অল্প সময়ের জন্য গেলেও সেখানে সে মুকিম হবে। আর এক্ষেত্রে চাকরির স্থলে সে যেহেতু মুকিম, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চাকরির স্থলের এলাকা অতিক্রম করার পর থেকে সে মুসাফির গণ্য হবে। ফাতোয়া তাতার খানিয়া।
6: অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে রাস্তার মাঝখানে যিনি নামাজ পড়বেন, যেহেতু সফর পরিমাণ দূরত্ব অতিবাহিত হওয়ার নিয়তে তিনি বের হয়েছেন, রাস্তার মাসের নামাজগুলি কসর হিসেবেই তাকে পড়তে হবে। আমাদের শ্রোতা নাজমুল হাসান খুলনা থেকে জানতে চেয়েছেন, কোন ব্যক্তি মারা গেলে আমাদের সমাজের মধ্যে লাখ কালেমা অর্থাৎ 100,000 বার কালেমা পড়ার প্রচলন আছে। এই আমল কি এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, যে বলা হয় যে আপনি 50,000, আপনি 20,000, আপনি 10,000 এরকম ভাবে? আমার জানার বিষয় হল কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমলের আসলে কোনো ভিত্তি আছে কিনা।
12: কালিমা তৈয়বার ফজিলত মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এটি তাওহীদ ও ইমানের কালিমা। ইখলাসের সাথে কালিমা পাঠকারী জান্নাতে প্রবেশ করবে। মিজানের পাল্লায় এই কালিমা সর্বাধিক ভারী হবে। হাদিস শরীফে বিশুদ্ধ সূত্রে এ ধরনের বিভিন্ন ফজিলত ও সওয়াবের কথা এ কালিমা সম্পর্কে এসেছে, কিন্তু কোনো মৃতের ইসরায়েলে সওয়াবের নিয়াতে এ কালিমা 100,000 পরিমাণ পাঠ করা হলে তার কবর আজাব মাফ হয়ে যায় এ কথা সহি নয়। কোরআন হাদিসের কোথাও এর প্রমাণ নেই। সুতরাং মুসলমানদের এ ধরনের মন গড়া কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
6: আমরা নিজেরা ব্যক্তিগতভাবে পড়তে পারি তাহলে ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা কোরআন হাদিসের যা নাই তাকে যখন আমরা গুরুত্ব দিয়ে ভাগ করে সবাইকে মিলে পড়ছি, তখন এটা অত্যন্ত গর্হিত কাজ হবে, এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের শ্রোতা মাহমুদুল হাসান নোয়াখালী থেকে তিনি জানতে চেয়েছেন, আমার আপন বোন জাকাত গ্রহণের উপযুক্ত, আমার উপরে জাকাত ফরজ হলে আমি কি আমার বোনকে জাকাতের অর্থ দিতে পারবো? এর দ্বারা কি আমার জাকাত সঠিকভাবে আদায় হবে?
12: হ্যাঁ, আপন বোনকে জাকাত দেওয়া যাবে এবং এর দ্বারা জাকাত আদায় হবে। জুবাইদ রহমতুল্লাহ আলী বলেন, আমি ইব্রাহিম নাখাইকে জিজ্ঞাসা করলাম, আপন বোনকে কি জাকাত দেওয়া যায়? তিনি বললেন, হ্যাঁ। মুসান্নাফ ইবনে আবি শাইবা। এ ধরনের আত্মীয় স্বজন জাকাত গ্রহণের উপযুক্ত হলে তারাই বেশি হকদার এবং তাদেরকে দেওয়া বেশি সওয়াব।
6: আমাদের শ্রোতা মোহাম্মদ জাকারিয়া চাঁদপুর থেকে তিনি জানতে চেয়েছেন, আমি ছোটবেলায় আমার আব্বার সাথে হজ করেছি, এখন আমি বড় হয়েছি এবং আমার কাছে হজে যাওয়ার মতো সম্পদ আছে। আমার জিজ্ঞাসা হলো, আমার ছোটবেলার এই হজ যেটা আমি করেছি এটা কি ফরজ হজ হিসেবে আদায় হয়ে গেছে নাকি আবার আমার সামর্থ্য থাকলে হজ করতে হবে?
12: আপনার ছোটবেলার হজটি নফল হজ হিসেবে আদায় হয়েছে, তাই আপনাকে ফরজ হজ আদায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বালক হজ করবে অতঃপর প্রাপ্ত বয়স্ক হবে তাকে আরেকটি হজ করতে হবে। আল মুআজ্জামুল আওসাদ তাবারানী বাদায়ে সানায়া।
6: আমাদের শ্রোতা মোহাম্মদ রেজাউল হক শরীয়তপুর থেকে তিনি জানতে চেয়েছেন, মসজিদের জায়গায় মসজিদের উন্নয়নের জন্য নিচতলায় মার্কেট রেখে দ্বিতীয় তলা থেকে মসজিদ বানানো যাবে কিনা? আমাদের দেশে প্রায় জায়গায় এমন দেখা যায়, এই বিষয়ে শরীয়তের হুকুম কি?
12: মসজিদের জন্য অকফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসাবে ব্যবহার করা হলে পরবর্তীতে বহু তল ভবন করার সময় নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না। তবে জায়গাটি মসজিদ হিসাবে ব্যবহারের আগেই যদি নিচের 2-1 তলায় দোকান করার সিদ্ধান্ত থাকে কিংবা অকফ দলিলেই যদি এমন লেখা থাকে তাহলে তা জায়েজ হবে। তদ্রূপ মসজিদের জন্য অকফকৃত স্থানে মসজিদ নির্মাণের আগে প্রথম থেকেই যদি নিচতলায় মার্কেট বানানো হয় তবে জায়েজ হবে। তবে এসব ক্ষেত্রে জায়েজ থাকলেও মসজিদের নিচে দোকানপাট না করাই উচিত, কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান।
6: আমাদের একজন শ্রোতা মোহাম্মদ মিলন খুলনা থেকে জানতে চেয়েছেন, নবজাতক শিশুর জন্মের সাত দিনের দিন নাম রাখতে হয়, এটা সুন্নত। নাম রাখার আগে শিশুর নাম ধরে ডাকা যাবে কিনা, অর্থাৎ বাচ্চার অভিভাবক জন্মের পর বাচ্চার নাম ধরে ডাকছেন, এটা কি ঠিক আছে কিনা, না সাত দিনের দিনই নাম ধরে ডাকতে হবে?
12: যে নাম আমরা রাখবো তো আমাদের আগে থেকেই আলোচনা থাকতে পারে, সেই হিসাবে আমরা নাম ধরে ডাকতে পারি, বাকি ঠিক করব সাত দিনের দিনে, এতে বিশেষ কোনো অসুবিধা নেই।
6: অর্থাৎ আপনি যদি পূর্বে থেকে নাম ধরে ডাকতে থাকেন এতে কোনো দর্শনীয় কিছু নাই, তবে আকিকার মাধ্যমে তাহনিক করানো, নাম রাখা, এটা সপ্তম দিনের সুন্নত হিসেবে পরিগণিত। সপ্তম দিনটাকে নবী আলাইহিসসালাম খুব বেশি গুরুত্ব দিতেন, বিশেষ করে বাচ্চার আকিকা করা, তার মাথার চুল ফেলে দেওয়া, চুল ফেলে দেওয়ার পরে চুলটাকে ওজন করে, যে পরিমাণ ওজন হয় ওই পরিমাণ রূপা তার মূল্য সৎকা করে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এতে বাচ্চার বিভিন্ন প্রকার বিপদ মুসিবত থেকে সে রক্ষা পায়। নবী আলাইহিসসালামের প্রত্যেকটি সুন্নতের মধ্যে গুরুত্ব আছে। এবং বাচ্চাকে তাহানিক করানো, অর্থাৎ একজন আল্লাহওয়ালার মাধ্যমে খেজুর চিবিয়ে অথবা মধুর মাধ্যমে বাচ্চার মুখে সর্বপ্রথম তাকে প্রথম খাবার যেটা সেটা তাহানিক করা, এটা সপ্তম দিনে হওয়া জরুরি না, এটা জন্মের পরপরই হতে পারে। আর নাম রাখার আনুষ্ঠানিকতা সপ্তম দিনে হলে ভালো হয়, পূর্ব থেকে যে নাম ডাকা হচ্ছে সে নাম রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন এবং এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানে চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার।
5: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন।
13: কাটিয়ে ওঠা কঠিন। মন্ত্রী আরো বলেন, আগে ছিল কিছু মানুষের জন্য অর্থনীতি, কিন্তু এই বাজেটে সকল মানুষকে আনার চেষ্টা করা হয়েছে যারা এর বাইরে ছিল। অর্থমন্ত্রী বলেন, বাজেটে সব মানুষের জন্য বরাদ্দ আছে, শুধু বরাদ্দ ও নীতি নয়, রোড ম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এইবারের বাজেট ভিন্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক নীতির উপর দেশ পরিচালনার কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে, প্রকল্পগুলো ও ব্যয় কেমন হবে তার জন্য চারটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইরানের সাথে যুদ্ধবন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। খেলা খবর ফুটবল। টরেন্টোতে আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
14: বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথমেই শুনবেন বর্তমান ছবি থেকে গান, শিল্পী কুমার বিশ্বজিৎ ও কনক চাপা।

আপনারা ছায়াছবির গান শুনছেন, আর এবারে গানটি শুনবেন কনক চাপা ও আয়ুব বাচ্চুর কণ্ঠে, গীতিকার ছায়াছবি মোস্তফা ভাই।

আপনারা শুনছেন ছায়া ছবির গান। এবারে গানটি শুনবেন বারী সিদ্দিকীর কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে শ্রাবণ মেঘের দিন ছায়া ছবি থেকে।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি শুনবেন এসআই টুটুল ও মিমি নাজনীনের কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে বলো না কবুল ছায়াছবি থেকে।

0: এই গানটির সাথেই শেষ হলো ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ, কথায় কাজী নজরুল ইসলাম, শিল্পী আসিয়া খাতুন।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস। বাংলাদেশ বেতার, খুলনা। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসুল শুনবেন হারুন আর রশিদের কণ্ঠে।

রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনলেন হারুন আর রশিদের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, kindly read by Sanjida Kayum. Finance and Planning Minister Amir Khusru Mahmud Chowdhury has said the living standards and future of all citizens have been emphasized in the national budget for the fiscal year 2026-27. He said this at a post-budget press conference at the Osmani Memorial Auditorium in the capital this afternoon. The finance minister said earlier there was an economy for some people, but in this budget an attempt has been made to bring all people who were outside it. The minister said not only allocations and policies, but also a roadmap has been produced, which is why this time's budget is different. Amir Khusru Mahmud Chowdhury said, in this budget, emphasis has been given to basic principles in operating the country. Four criteria have been kept for how the projects and expenditure will be made. Stating that the budget had to be formulated within limit resources due to the looting of the previous fascist government for a decade and a half, the finance minister said it is difficult for the government to overcome the limitation of resources in a short time. Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood, Information and Broadcasting Minister Jahiruddin Shapoon, Education Minister A.N.M. Hassanul Haq Milon, Agriculture and Fisheries and Livestock Minister Muhammad Amir Ur Rashid, Health Minister Shardar Muhammad Shakwat Hussain, State Minister for Planning Muhammad Junaid Ahmed Abdul Rahim Saki, and others are present at the press conference. Earlier, Finance and Planning Minister Amir Khusru Mahmud Chowdhury placed a 9,38,000 crore taka national budget for the fiscal year 2026-27 in the Jatiyo Shangshod yesterday. The unveiling of the proposed budget began after the sitting of the second session of the 13th Parliament resumed at 3 p.m. yesterday with the Speaker, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, in the chair. Prime Minister Tariq Rahman was present during this time. The budget for fiscal year 2026-27 outlines the government's economic roadmap aimed at accelerating growth, generating employment and steering Bangladesh towards a trillion-dollar economy. This is the largest national budget in the country's history. This is also the first budget of the BNP government led by Tariq Rahman, this time following a landslide victory in parliamentary election held on February 12 this year. The proposed budget reflects the government's commitment to economic recovery, investment promotion, human resource development and improved public service delivery. The total expenditure outlay has been estimated at 9,38,000 crore taka, while domestic revenue mobilization projected around 6,95,000 crore taka. The overall budget deficit is expected to stand at 2,43,000 crore taka, which is equivalent to a 3.6% of the gross domestic product GDP. The government has set a GDP growth target of 6.5% and an inflation target of 7.5% for next fiscal. In his budget speech, the finance minister highlighted the government's priorities in education, healthcare, employment generation, among others. The budget proposed a record 1,36,606 crore taka in education sector. U.S. President Donald Trump has claimed an agreement to end the war with Iran was close to being finalized. It came hours after Donald Trump had canceled the third executive day of strikes on Iran. Earlier, he had declared the U.S. would strike Iran very hard. However, Iran's foreign ministry spokesman Ismail Baghaei said Trump's agreement were speculative and nothing has been finalized. At least 15 people have been killed in clashes between protesters and security forces in Pakistan-administered Kashmir. The violence comes after an alliance of activist groups called on people to protest against the reservation of legislative seats for refugees in upcoming elections. Authorities responded by accusing the group of sedition, banning it and ordering action against its leaders. Authorities deployed federal parliamentary troops and issued a strict travel advisory before the protest. Football and Canada will take on Bosnia-Herzegovina in the FIFA World Cup 2026 at Toronto at 1 a.m. tonight. Earlier, South Korea beat CZEK Republic by 2-1 this morning in the inaugural match, host Mexico defeated South Africa by 2-0 at the Mexico City Stadium last night. Finally, weather and forecast valid till 1 tonight said there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gust or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Jashor, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxal Bazar and Sylhet. River posts in this area are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijji Sambat Purchi, SM Khairul Alam. অর্থ পরিকল্পনা মন্ত্রী আমি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করে করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগে ছিল কিছু মানুষের জন্য অর্থনীতি, কিন্তু এই বাজেটে সকল মানুষকে আনার চেষ্টা করা হয়েছে যারা এর বাইরে ছিল। মন্ত্রী বলেন, শুধু বরাদ্দ নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এই বারের বাজেট ভিন্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য 4টা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের 1.5 দশকের লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সদর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক পথে বাংলাদেশ প্রতিপাদে এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নতি করতে এবারে বাজেটে 10টি খাতকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জুন থেকে 10 জুন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1,203.15 মিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময় এর পরিমাণ ছিল 956.19 মিলিয়ন ডলার। সেই হিসেবে গত বছর একই সময় তুলনায় রেমিটেন্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে 25.83%। উল্লেখ্য, গত 10 জুন একই দিনে দেশে 10,48,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনের ধারাবাহিক গতি বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 21 ও 29 মে 2 দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডেপুটি ম্যানেজার বলেন, একইভাবে আমন মৌসুমকে সামনে রেখে চলতি মাসও আরও 8,000 মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 122.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 143.70 টাকা,

0: বিক্রয় 146 টাকা 55 পয়সা করে 163 টাকা 44 পয়সা। থাইবাদ বিক্রয় 3 টাকা 76 পয়সা করে 3 টাকা 69 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচার হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: আমাদের এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্জ, বাণিজ্যিক কার্যক্রম FM 104 মেগাহার্জ। সাথে থাকছেন এবং আমরা আজকে আমাদের এই আয়োজনে বিশেষ দুজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। সাথে আছি তো অবশ্যই আমি সোহানা সিরাজ। চলুন একটু পরিচিত হয় আমাদের সাথে থাকা দুজন অতিথির সাথে। ওয়েলকাম জানাতে চাই শুরুতেই আমাদের সাবেক জাতীয় দলের যে ফুটবলার রয়েছেন শেখ মোহাম্মদ আসলাম ভাইকে। কেমন আছেন?
1: ভালো আছি। আপনি ভালো আছেন?
0: বেশ ভালো আছি। এবং অনেকদিন পর আপনার সাথে আজকে প্ল্যাটফর্ম শেয়ার করছি বাংলাদেশ বেতারে, আলাদা করে ভালো
1: লাগছে।
0: থ্যাংক ইউ সো মাচ। এবং আরো স্বাগত জানাতে চাই আমাদের সঙ্গে আরেকজন বিশেষ অতিথি, ফুটবল বিশ্লেষক এবং ধারাভাষ্যকার, ভীষণ জনপ্রিয়, সকলের প্রিয়, আমারও প্রিয় আলফাজউদ্দিন আহমেদকে। কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: হ্যাঁ, একটা বড় আয়োজন শুরু হচ্ছে, সবার মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করছে এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে। তো শুরুতেই আমরা আসলে দর্শকদেরকে একটু বলতে চাই, যারা যারা এই বিশ্বকাপের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত থাক, একটু চলে যাই মূল আলোচনায় দেরি না করে, যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমাদের, একেবারে বাধা ধরা একটা সময়। এই যে বিশ্বকাপটা, আসলাম ভাইয়ের কাছে একটু শুরুতে যাই, এবারের আয়োজনটাকে বলা হচ্ছে সব থেকে বড় আসর। কেন বলা হচ্ছে বলে মনে হয়?
1: এইবারের মতো এত দল আগে কখনো পার্টিসিপেট করে নাই,
0: 48টি দল
1: শুধু তাই নয়, বিশ্বকাপ এলে আমরা মুখিয়ে থাকি এই বিশ্বকাপের জ্বরে, সারা বিশ্ব কিন্তু জর্জরিত এখন। এবং প্রতিটা চার্জ দোকান থেকে শুরু করে এই সুপার স্টার যারা, সবাই এইটা নিয়েই আলোচনা, এবং বিশ্বকাপে কে কোথায় কি করবে, কোন প্লেয়ারের কি অবস্থা, সবাই জানে এটা। তো এটা একটা, আমি মনে করি, বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ খেলা, এটাই প্রমাণ করে যে না, ফুটবল ইজ দ্য ওনলি গেম হু ক্যান প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড।
0: বিগ শো আর্জেন্টিনা ব্রাজিল, এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রিভিয়াস দিনগুলোতে দেখে এসেছি, এই দুটো দলকে ঘিরে উন্মাদনাটা বেশি দেখা যায়। এবারে আমি একটু দেখলাম সোশ্যাল মিডিয়ার বদৌলতেই হোক, রাস্তাঘাটে দেখছি টুকটাক অন্যান্য দলের সাপোর্টার অনেকটা গ্রো করছে, স্পেন হোক, ইংল্যান্ডের আলাদা কয়েকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন?
1: এটা ওদের অনেকদিন ওরা কিন্তু এই ফুটবল থেকে বঞ্চিত আছে, আমি মনে করি যে ওরা দাঁত কাটার মতো কোন জায়গায় ওরা যেতে পারে না এই পর্যন্ত। এবার ওরা আপ্রাণ চেষ্টা করবে, ওরা বলেই দিয়েছে যে এবার ট্রফি আমাদের চাই, ইউকে বলেই
3: দিয়েছে।
1: বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট বিকজ ইউরোপ এবং ল্যাটিন যে দলগুলো, এই দলগুলো আসলে এমন কিছু খেলোয়াড় ওরা আবিষ্কার করেছে যেটা আনবিলিভেবল এবং আনপ্যারালাল আমি মনে করি। এদের সাথে কপ অফ করা ইট উইল ভেরি টাফ, ইট উইল ভেরি বিউটিফুল টুর্নামেন্ট আমার মনে হয়।
3: দেশে দেশে যুদ্ধ কিন্তু নয়, এটা একটা ইন্টারকন্টিনেন্টাল যুদ্ধ, মহাদেশীয় যুদ্ধ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু
0: সবসময়
3: ছিল, চলে বেশ কিছুদিন কিন্তু আমরা এই ইউরোপ চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে। মাঝে ব্রাজিল কিন্তু অনেকদিন ড্রাই যাচ্ছে,
0: এবং
3: ব্রাজিলের কথা তার ইতিহাস, সবচেয়ে বেশি বিশ্বকাপ তারা খেলেছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল তারা করেছে, বিশ্বকাপ সবচেয়ে বেশি বার
0: স্টার রয়েছে,
3: কিন্তু সেই 2002 সালের পর থেকে কিন্তু বিশ্বকাপ তাদের ঘরে আর যায়নি। সুতরাং সবকিছু মিলিয়ে একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতা, বিরাট একটা সুযোগ, সুতরাং এটাকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা এবারে ফেল করলে আবার 4 বছর পরে, সুতরাং সব মিলিয়ে এটাকে সবাই কিন্তু ব্র্যাক করতে চাচ্ছে, সবাই এটা কিন্তু করতে চাচ্ছে।
0: আমার মনে হয় যে ফুটবলের উত্তেজনা বা উন্মাদনা যেটাই বলি, এটা আলাদা করে এত বেশি দেখা যায়, একটা বিশেষ কারণ রয়েছে আমার কাছে মনে হয়, 4 বছর পর পর আসে, এত ঘন ঘন আসে না। তো এই যে অনেক দিন পর পর আসা, একটা তোড়জোড়, একটা আয়োজন, আলাদা করে একটা অ্যাটেনশন দেওয়া, এটা অনেকটা বেশি থাকে।
3: সেটা তো আছেই, তাছাড়া তুমি জানো যে বিশ্বকাপ, ফুটবলের বিশ্বকাপের জন্য কিন্তু বিশেষ আয়োজন করা হয়, স্টেডিয়াম তৈরি করা হয়,
0: সবকিছু বিশেষ,
3: সবকিছু কিন্তু।

0: আলাদা হয় এবং দর্শকরা মুখেই থাকবে। তো আসলাম বলছিল যে শুধু পার্টিসিপেটিং টিম গুলো নয়, পার্টিসিপেটিং টিম এর যে সাপোর্টার রয়েছে ইংল্যান্ডের মধ্যে একটু আশা থাকে। পৃথিবীতে ইংল্যান্ডের সাপোর্ট কিন্তু পাগল সাপোর্ট, যেখানে
1: খেলাটা
0: চলে যায় এবং যে ডিজায়ার যে তাদের টিম জিতুক, কিন্তু তাদেরও খেলা যাচ্ছে। তারা কিন্তু প্রত্যেকবারই একটা টপ টিম থাকে, একটা মুখ্য মানে ভূমিকা তাদের থাকে, শেষ পর্যন্ত তাদের ঘরে কিন্তু তুলতে পারছে বা পারেনি এটা বলতেই হবে।
1: আচ্ছা, চেষ্টা সবাই করছে, যেমন ব্রাজিল করছে, প্রিয় দর্শক, চেষ্টা আসলে সবাই করছে এবং সেই জায়গা থেকে আসলে চেষ্টার কোনো ত্রুটি যখন থাকবে না, একটা না একটা সময় সফলতা তো আসবেই যে কোনো দলের জন্য। তো এই জায়গায় আরো একটা প্রশ্ন আসলে চলে আসে, 48টা দল খেলছে, এতগুলো গ্রুপ রয়েছে, এবার 104টা ম্যাচ, এর আগে যদি আমি দেখি একটা দলকে জয়ের জন্য ফাইনাল পর্যন্ত যেতে, ট্রফি পর্যন্ত, ট্রফি মানে অ্যাচিভ করতে 7টা ম্যাচ খেলতে হতো, এবারে 8টা ম্যাচ খেলতে হচ্ছে। সংখ্যার তুলনায় হয়তো অল্প মনে হতে পারে যে মাত্র একটা ম্যাচ বেশি খেলতে, কিন্তু একটা ম্যাচে তো অনেক বড় পার্থক্য। প্রতিদ্বন্দ্বিতামূলক যে লিগগুলো রয়েছে সেটার খেলা শেষ হলো সবে এক মাস হলো, এই যে একটা টাইট স্কেজুল পাড়ি দিয়ে এসে 8টা করে ম্যাচ জিতে ট্রফির স্বপ্নটাকে পূরণ করা, এটাকে কি দলগুলোর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে হয়?
2: ওদের জন্য ওরা মানে টায়ারিংও বটে, বাট দে হ্যাভ গট ইনাফ টাইম টু রিকভার দেমসেলভস। আমার মনে হয় যে আমাদের এশিয়ার দুটো দলকে আপনি বাদ দিতে পারেন না,
0: কোরিয়া,
2: ইরান, তো এরাও মানে ছেড়ে কথা বলবে না।
0: আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই জন্যই কিন্তু ঝানু ঝানু কোচ নিয়োগ করা, এবং একটা দলে কিন্তু 25টা করে প্লেয়ার রেজিস্টার করা আছে। সুতরাং এই প্লেয়ারদের যে খেলার মান, এটা কিন্তু যারা ফার্স্ট ইলেভেনে খেলছে তারাই সবচেয়ে ভালো, তা কিন্তু ইচ্ছা করেই ফার্স্ট ইলেভেনে যেখানে যেরকম
1: হাতে কিছু রেখে দেওয়া,
0: কিন্তু অস্ত্র থাকে, এটা চরম অস্ত্র,
1: যেগুলোকে আগে দেখাবো না,
0: সময় মতন তারা ব্যবহার করে এবং কোচ সেই খেলাটা খেলে
1: এবং দল বুঝে
0: জানু কোচগুলোকে রাখা হয়। তাছাড়া ফরমেশন গুলো একটা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, কোন দল কোন ফরমেশনে খেলবে এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কি করে তাদেরকে খেলবো, সেই পরিকল্পনাও কিন্তু কোচদেরকে করতে হয়। সুতরাং ইটস এ গেম, মাথা খেলাও রয়েছে, ফিজিক্যাল খেলাও রয়েছে,
1: মাঠের
0: মধ্যে খেলাও কিন্তু রয়েছে, সব মিলিয়ে উত্তেজনা শেষ নেই। ফুটবল এই জন্যই কি বলবো সবচেয়ে পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড এখন।
2: আপনি দেখেন এই এত বড় যুদ্ধের পর একটা শান্তির বার্তা নিয়ে চলে এসেছে বিশ্বকাপ, সমস্ত কিছু কিন্তু কুল ডাউন হয়ে গেছে। ইট প্রুভস যে ফুটবল একটা শান্তির বার্তা নিয়ে এসেছে,
1: মানে আলাদা করে কতটা ভূমিকা রাখতে পারে, যে কোনো কিছু ছাপিয়ে যাওয়ার মতো একটা আয়োজন, সেটা বোঝা যাচ্ছে যেদিকে বিশ্বে যাই ঘটুক না কেন, ফুটবল ই ফুটবল কামস এভরিথিং এর। এনিওয়ে, একটুখানি এবারে যদি যাই যে আমাদের প্রযুক্তির জায়গাটাতে, না প্রযুক্তিতে যাওয়ার আগে একটু বল নিয়ে কথা বলতে চাই, এবারে যে বিশেষ বলটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন আলফোন্স ভাই?
0: আসলে এবারে তুমি বলছিলে যে প্রযুক্তির ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে, তার কারণ সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আর কোন উপায়
1: নেই, এবং বলেও এবার সে কিছু বিশেষত্ব না,
0: সেটা দেখা, বলটা লাইন ক্রস করলো কিনা, এবারে বল নাকি রেফারির সাথে কথা বলছে, ইন্ডিকেট করবে যে আমি আউট হয়ে আমার বাইরে চলে গেছি, আমি
1: নোটিফিকেশন
0: শুনতেও বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু ইট ইস হ্যাপনিং, এবছরে কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করা হবে এবং এই সবকিছুই করা হবে খেলাকে সুন্দর খেলার মাঠে রাখার জন্য, খেলায় সুবিচার নিশ্চিত করার জন্য, মানে একেবারে ন্যায়টা যাতে প্রতিষ্ঠিত হয় সেটার জন্য। তার কারণ কম্পিটিশনটা এত টাফ, ভুল হবে,
1: 20/20
0: দূরত্ব দলগুলোর ভিতরে, সেই যে বললাম না এখানে কোচের তার অস্ত্রগুলো ব্যবহার ঠিক মতো তিনি করলেন কিনা, তার প্ল্যানিংটা ঠিক ছিল কিনা, এইগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেই জন্যই আমার মনে হয় যে এবারে ফুটবলে এই জিনিসগুলো প্রযুক্তিগুলো কিন্তু আনা হয়েছে এবং সেই জন্য অনেক বিউটি ফিলবে। এবারে কিন্তু খেলার অনেক আইনে পরিবর্তন হয়েছে, যাতে খেলার মাঠের মধ্যে প্লে অ্যাক্টিং না হয়, সময় লস না হয়, এই জন্য এবারে গোলকিপার বল ধরার পর দর্শকদের মধ্যে সেই বলটাকে রিলিজ করতে হবে, নাহলে
1: পেয়ে
0: যাবে, মাঠের মধ্যে কেউ বেশিক্ষণ ওই আহত হয়ে থাকতে পারবে না, তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হবে, অনেক আইনের পরিবর্তন হয়েছে। আমার মনে হয় আগামী অনুষ্ঠানগুলো সেগুলো নিয়ে বিস্তারিত
1: আলোচনা করা যাবে।
0: একটা কথাই বলতে চাই শোন, আসলে এবারের এই বিশ্বকাপ নিয়ে, এই বিশ্বকাপ দামামা, এতে যে বাংলাদেশ বেতার একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটার জন্য বাংলাদেশ বেতারকে আমি নিশ্চিতভাবে আন্তরিকভাবে মানে কৃতজ্ঞতা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। অসাধারণ একটা উদ্যোগ অবশ্যই করতে হবে, সারা মাস জুড়েই অর্থাৎ সারা টুর্নামেন্ট জুড়েই তারা এই দিনটা এই অনুষ্ঠানটা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসবে।
3: সেই জন্যই তো বাংলাদেশ বেতার।
0: ইয়েস,
1: এ কারণে আসলে জাতীয় প্ল্যাটফর্ম আমরা বলে থাকি। এবং প্রিয় দর্শক ও শ্রোতা যারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, চাইলে নিজের মতামতটা কিন্তু শেয়ার করতে পারছেন। আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে লাইভে রয়েছি, সেই যেখান থেকে আপনি দেখছেন না কেন কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে এই আয়োজনটা। বিশেষ করে এই যে একই সাথে আপনি শুনতেও পাচ্ছেন ফুটবলের যে উন্মাদনা সারাটা দিন জুড়েই যে আপনি বহন করতে পারবেন, এই আলোচনার যে মুহূর্তগুলো মনে রাখতে পারবেন, সেই জায়গায় বাংলাদেশ বেতারের এই উদ্যোগটাকে কতটুকু সাধুবাদ আপনি জানাচ্ছেন। লিখতে থাকুন, পড়বো আপনাদের কথাগুলো। তবে তার আগে আবারও একটুখানি চলে যাব আসলাম ভাইয়ের কাছে। প্রযুক্তি নিয়ে আসলাম ভাই বলছিলেন, তো ওই জায়গাটাতে এবার যে প্রযুক্তির যে সংযোজন বা আগে থেকে থাকা প্রযুক্তিরও কিছুটা নতুন সংস্করণ, বিআর আগেও ছিল, এবারে যে সেখানেও কিছুটা মডিফিকেশন, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? শুধুমাত্র কি প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে তাই, নাকি আসলেই মানটা?
3: না, এই ফুটবল এত বেশি গতির খেলা এখন হয়ে গেছে, কারণ আগে যে খেলাগুলো আমরা আমাদের ছোটবেলায় দেখেছি ওই স্কিলগুলো এখন আর ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না অনেক প্লেয়ারের ভিতর। এখন এটা পুরোপুরি গতির খেলা হয়ে গেছে, ফুল অফ স্পিড
1: একদম।
3: এই গতির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি যে তার সঙ্গে চলছে, এটা ভাবা দিতে হবে প্রযুক্তিকে, এবং প্রতিটা পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখে একটা ফাউল কিংবা একটা হ্যান্ডবল কিংবা একটা অফসাইড, এগুলো ওই প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেটেল করছে, যেটা ফুটবলের জন্য একটা কল্যাণকর আমি মনে করি।
1: একটা
0: কথা আমরা আগে যেটা আসলাম একটু আগে বলছিল যে আগে যে ফুটবল ছিল সেই ফুটবলে কিন্তু অফসাইড ধরা হতো, যে প্লেয়ার যখন ব্যাটসম্যান যখন সিদ্ধান্ত দিতেন পতাকা উঠাতেন তখন তিনি অফসাইড দেখা
1: হতো,
0: অনেক দল মানতে চাইতো না অফসাইড গোল হয়েছে। আমরা বলেছি ছোটবেলায় যখন খেলতে অনেক গন্ডগোল হতো, গতবারে আমরা দেখেছি যে এমন ভাবে সেটাকে করা হলো যে একটা মানুষ যদি অফসাইড মানে ব্যাক পার করে আগে গেছে তা নয়, মানুষের একটা অঙ্গ যদি একটু এগিয়ে থাকে তাহলে কিন্তু অফসাইড ধরা হয়েছে। তো এই এত বিচক্ষণ এত সূক্ষ্ম যদি ধারণা করতে হয় তাহলে লাইন্সম্যান ওটা দেওয়ার পরেও কিন্তু ভিএআর দিয়েই কেবলমাত্র ওটা নির্ণয় করা যায়,
1: ওয়েদার
0: দ্য লাইন্সম্যান ওয়াজ অলসো রাইট অর নট, সেও ভুল সিদ্ধান্ত দিয়ে দিতে পারে।
1: সুতরাং
0: আমার মনে হয় আগেই বলেছি যে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে পারে প্রযুক্তি ব্যবহার ছাড়া আর কোনো উপায়
3: নেই,
0: তো সেই জায়গায় কিন্তু খেলাগুলো চলে গেছে।
1: অর্থাৎ শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার দেখাতে হবে বলেই নয়, আসলে এটা ভীষণ প্রয়োজন ছিল, মানটাকে বাড়িয়ে দিতে চাইছে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, কিছু নাম একটুখানি পড়তে চাই যারা যারা ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন। এ কে কিরণ রয়েছেন, তিনি ঢাকা থেকে দেখছেন আমাদেরকে, ভালো লাগছে আয়োজন বলছেন। এছাড়া তিনি কাওলাদ রয়েছেন, শ্যামল চৌধুরী, তিনি বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বকাপ ফুটবল নিয়ে চমৎকার এই আয়োজনের জন্য। আশা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা সকলেই পুরো আয়োজনের সাথেই থাকবেন আমাদের। শাকিম হাসান বিদ্যুৎ রয়েছেন, জুবায়ের আল ফাহাদ রয়েছেন, তিনিও বলছেন তিনি ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এটাই সুবিধা আসলে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশ বেতারকে কেবলমাত্র রিচ করতে পারছেন, চাইলে আপনি বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশ বেতারকে শুনতে পাচ্ছেন এবং এখন তো একই সাথে দেখতেও পাচ্ছেন। আমাদের সামনেই যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটি দিন নানান রকমের ম্যাচ, নানান দলের নানান লড়াই রয়েছে, তো পুরো বিশ্বকাপ জুড়ে প্রত্যেকটা দিনের এই যে থাকা, এটা আসলে একটা আলাদা মাত্রা আমার মনে হয় যোগ করলো এই বিশ্বকাপ।
3: একটা অফ টাইমে খেলা পড়বে, একটা সকালবেলা খেলা পড়বে,
1: ম্যাচগুলো
3: আমাদের জন্য
0: অর্থ মানে আমাদের জন্য অর্থ, তবে আমাদের যে উন্মাদনা রয়েছে আমাদের সেজন্য সেটাই ওটাই
3: আমরা
0: মনে করি যে ঠিক আছে রাতে খেলাটা দেখলাম দিনে অফিসটা ঠিক মতো করতে পারবো, এরকম লোকও কিন্তু আছে,
1: অনেকের
0: জন্য একটা সুবিধা। এবং আমরা জানি তিনটে দেশে খেলা হবে এবং এই তিনটে দেশের মধ্যে কিন্তু টাইম ডিফারেন্স রয়েছে, সেই কারণেই কিন্তু খেলাগুলো কোনটা মাঝরাতে পড়েছে, কোনটা ভোরবেলা পড়েছে, কোনটা সকাল 10টায় পড়েছে, কোনটা আর্লি ইভিনিং এ পড়েছে,
4: সুতরাং দিন জুড়েই কিন্তু খেলার একটা দেখার সুযোগ থাকবে এবং আমরা আমার মনে হয় প্রতিদিন সেগুলো নিয়ে আলোচনার জন্য 12টার সময় আবার প্রস্তুত হব।
1: যেমন 2024 ক্রিকেট বিশ্বকাপের কথা মনে করি, ওই সময়েও খেলার সময়টা এরকম ছিল, খুব অদ্ভুত একটা সময়ে খেলাধুলো শুরু হতো। এরপরে আমাদের একেবারে শুরুর যে দিনটা রয়েছে ম্যাচ ডে, আজ বাংলাদেশ সময় রাত 12টার পরে যেহেতু রয়েছে ওটাকে 12 তারিখে আমরা বলছি, তো শুরুর যে দুটো ম্যাচ আমরা একটুখানি চলে যাবো এখন সেই ম্যাচ দুটো নিয়ে পর্যালোচনা পর্বে। স্বাগতিক মেক্সিকোর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়ে আসব, মেক্সিকোর সাথে খেলবে সেখানে সাউথ আফ্রিকা। তবে সেই ম্যাচ নিয়ে কথা বলবার আগে স্টেডিয়াম বা ভেনু নিয়ে একটু কথা বলতে চাই, এই যে যে উদ্বোধনী অনুষ্ঠানটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, এই উদ্বোধনী আয়োজন এবং এই ভেনু নিয়ে যে একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটার, সেটা নিয়ে যদি কিছু বলেন।
3: না, এই উদ্বোধনী অনুষ্ঠান যে কোনো এই লেভেলে সর্বোচ্চ মানে প্রায়োরিটি দেওয়া হয় এবং সব থেকে টপমোস্ট আর্টিস্ট যারা আছে তাদেরকে নিয়ে যা জমকালো একটা অনুষ্ঠান হয় এবং এটাই কিন্তু আলোচনার খোরাক হয়ে থাকে, তো এটা অবশ্যই ভালো হওয়া উচিত এবং ভালো হবে
1: আশা করা যায়। আলফাস ভাই, যদি এই ভেনু নিয়ে আলাদা করে কিছু বলেন বা আয়োজন নিয়ে।
4: আসলে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান মানেই তো বুঝতে পারছি আমরা সকলের
1: এক্সপেকটেশন
4: কিন্তু ওখানে চলে গেছে। আমরা যদি আইপিএল এর কথা বলি, আইপিএল এর উদ্বোধনী আইপিএল এর ক্লোজিংটা খুব এক্সট্রাভাগান্সা হয়, এবারেও দেখেছি খুব ভালো হয়েছে, তো আমার মনে হয় আগামী এবারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চিতভাবে একটা এক্সট্রাভাগান্সা হবে।
1: এবং আমাদের সঙ্গে একজন কলার আছেন, আমরা একটু কলটা নিই তারপর আবার আপনার কাছে।
4: নিশ্চিতভাবে
1: প্রিয় শ্রোতা কি আছেন সঙ্গে?
5: আমি আপনাদের এই অনুষ্ঠানটা শুনছি এবং দেখছি,
1: আচ্ছা
5: চমৎকার একটা বিশ্লেষণ হচ্ছে এবং আপনারা এই যে সারা বাংলাদেশের উন্নয়নের সাথে যে বাণিজ্যতা সংযুক্ত হয়েছে এবং এটা মাধ্যমে প্রতিদিন কি আপডেট শুনতে পাবে, আপনাদের এই অনুষ্ঠানটা প্রতিদিন শোনা যাবে?
1: প্রতিদিন দুপুর 12টায় লাইভ শুনতে পাবেন এবং দেখতেও পাবেন,
5: এবং আমরা এই ধরনের বিশ্লেষণ জানতে পারবো, তাহলে আমরা মনে হয় ফুটবলের অনেক পরিণতি জানতে পারবো। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠান, বিশেষ করে আমি দুজন এক কৃতি মানুষ আছেন, একজন বিষয় বলি অত্যন্ত প্রতিনিধি পরামর্শকার এবং আমার ফ্যান, একই সাথে সেটা আমার ফুটবলের ঠিক ব্যবস্থা ভালো সাথে যে ওনাকেও আমরা আপনাদের মাধ্যমে দেখা সৌভাগ্য হলো, ওনাকে সচরাচর দেখা যায় না।
3: থ্যাংক ইউ, থ্যাংক ইউ
5: জানাচ্ছি। এবং ওই ফুটবলের যে বিশ্লেষণ সেটা আপনাদের সেটা খুবই অত্যন্ত ভালো হচ্ছে এবং সুন্দর হচ্ছে, তার এই গল্প তাদের গৌরব করছি।
1: অসংখ্য ধন্যবাদ। আর কোন মতামত জানাতে চান, আপনার পছন্দের কোন দল সেটা শেয়ার করতে চান কিনা?
5: না, আমরা তো আমাদের ফুটবলের যে প্রতিদিনের যে বিষয়গুলো সেগুলো সাধারণত বিশ্লেষণ জন্য সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। আমাদের আমাদের ফুটবল টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে যে জিনিসগুলো আমাদের জানা দরকার এবং বোঝা দরকার, এবং আমাদের ওই ফুটবলের মানটাও যেন আপনাদের আলোচনার মাধ্যমে উন্নতি হয়। আর এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে যারা থাকবেন ফুটবলের সাথে, শুধুমাত্র ফুটবলের না, অনেক যারা ফুটবলকে ভালোবাসেন বা ফুটবল সম্পর্কে চিন্তাবন্ত যারা আছে, বিভিন্ন পেশার বিভিন্ন তাদেরকে আমরা এখানে কাছে যাবেন।
1: অবশ্যই অবশ্যই সেরকম পরিকল্পনায় বাংলাদেশ বেতারের রয়েছে, পুরো আয়োজনে সাথে থাকলে আপনি দেখতে পাবেন এবং আশা করছি পছন্দ করবেন। অসংখ্য ধন্যবাদ কল করবার জন্য, ভালো থাকবেন। আমরা আলোচনায় ফেরত যাই যেখানে ছিলাম। আসাদ ভাই,
4: চমৎকার কিছু কথা শুনলাম। আসলে শ্রোতারাও যে এখন খুব বেশি শিক্ষিত এটা বলা কিন্তু তারা কিন্তু খালি আলোচনার খাতিরে আলোচনা শুনতে চাচ্ছে না, বিশ্লেষণ শুনতে চাচ্ছে এবং মাস জুড়েই সেগুলো আমরা করবো কিনা সেটা নিশ্চিত করেছে। অসাধারণ, আমার মনে হয় তাদেরকে ধন্যবাদ দিতেই হবে।
1: আমরা আলোচনায় থাকি একটু পর, প্রিয় দর্শক আবারও কল নিচ্ছি, সাথেই থাকবেন।
4: হ্যাঁ, যে কথা বলছিলাম যে আজকের যে শুরুর ম্যাচটা সেটা মেক্সিকোতে হবে এবং মেক্সিকো কিন্তু বিশ্বকাপের তাদের জায়গাটাকে বেশ মজবুত একটি দল, তারা সবসময় প্রমাণ করেছে, বেশ এগিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল স্টেজ পর্যন্ত তারা কিন্তু খেলেছে, সুতরাং তারা একটা, এবং এবারে তারা আগে দেখবার তারা বিশ্বকাপের আয়োজক হিসেবে কাজ করেছে এবং এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটা তারা খেলবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আমার কিন্তু কেন যেন মনে হয় যে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার চাইতে ফেভারিট মেক্সিকোই রয়েছে এবং মেক্সিকো ম্যাচ জিতবে এবং আমার মনে হয় সেভাবে এবার বিশ্বকাপটা কিন্তু শুরু হবে।
1: আমাদের সঙ্গে কলার অপেক্ষা আছেন একটি কল। প্রিয় শ্রোতা কে বলছেন, সাথে আছি আমরা, শুনতে পাচ্ছি।
6: আসসালামু আলাইকুম, ঢাকা থেকে তুষার বলছি।
1: তুষার ভাই কেমন আছেন?
6: আছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে শুনতে। আপনাদের এই অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন ছিল যে এশিয়ার কোন দল আলো করতে পারে, আমাদের বিশ্বাস করে মনে করে নিচে
1: আচ্ছা আপনি কোন দলকে মনে করছেন, কোন দল ভালো করতে পারে আপনার মতামত শুনতে চাই?
6: এশিয়ার যে কোনো একটা দল ভালো করে আসতেই আমি খুশি।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন রাখবার জন্য। আয়োজনে যুক্ত থাকুন, আমাদের যারা অতিথি রয়েছেন মতামত জানাচ্ছেন, ভালো থাকবেন। একটা দারুণ প্রশ্ন করেছেন আমাদের দর্শক।
4: আমি
1: আসলাম ভাই, তারপর আপনার কাছে, দুজনের কাছ থেকে
4: জানবো।
3: আমি মনে করি যেহেতু ইরান একটু যুদ্ধ বিধ্বস্ত হয়ে ওরা মানসিকভাবে একটু নাজুক অবস্থা আছে, সেখানে আমার মনে হয় জাপান একটু বেটার করতে পারে।
1: ঠিক
4: তাই, আমরা জানি যে এবারে এশিয়া থেকে কিন্তু অনেকগুলো দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, এবং সেখানে মিডল ইস্টের বেশ কত দল রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, ইরান রয়েছে, ইরাক রয়েছে, এবং এখানে আমরা যদি একটু ফারস্টের দিকে যাই তাহলে সেখানে রয়েছে আমাদের কোরিয়া এবং জাপান। জাপান এবং কোরিয়া কিন্তু বিশ্বকাপ খেলার বেশ অভিজ্ঞতাও রয়েছে, এবং জাপান কিন্তু সবসময় খুব প্রতিদ্বন্দ্বী একটি দল এবং খুব রেগুলার একটা টিম। সেই জন্য মনে হচ্ছে যে জাপান মেবি এ সারপ্রাইজ প্যাক আমাদের এশিয়ার জন্য, এশিয়ার জন্য বোধ হয় জাপানই সর্বশ্রেষ্ঠ দল।
1: আমি নিজেও পার্সোনালি তাকিয়ে আছি জাপানের দিকে এশিয়ার মধ্যে, কারণ আমি গত বিশ্বকাপগুলোতেও দেখেছি যে জাপানের কাছ থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করি তারা প্রত্যেকবারই যেন একটু করে আপগ্রেডেড হচ্ছে, আপগ্রেডেড পারফরমেন্স দেখাচ্ছে, তো সেখানে আসার আলোটা আরো খানিকটা।
3: মোস্ট অব দ্য সুপারস্টার গুলো ইউরোপে গেলে
1: এই জায়গাটা তাদেরকে আরো শক্তিশালী করে তোলে, তো যখন তারা ন্যাশনাল টিমে কাম ব্যাক করছে তারা কিন্তু অনেক কিছু সাথে করে নিয়ে আসছে দলকে দিতে পারছে। একটুখানি চলে যাব আকরাম ভাইয়ের কাছে, যে একটা তো চাপ রয়েছে উদ্বোধনী ম্যাচ, নিজের আয়োজক আলাদা একটা প্রেশার তৈরি হয়ে যায়, তো সেই জায়গাটা থেকে কি মেক্সিকোর আলাদা করে যে একটা শক্তিও রয়েছে, যেমনটা আলফাজ ভাই বলছিলেন যে হোস্ট টিম, সেই জায়গায় একটা বাকি সুবিধাও তারা পায়, এই দুটোর ব্যালেন্স করে কি আসলে মেক্সিকো এগিয়ে যাবে বলে মনে করছেন আলফাজ ভাই যেমন ভাবছেন, নাকি আপনার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা কোনো চমক দেখাবে, আলাদা কোন একটা খেলোয়াড় রয়েছে তাদের সেই পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে?
3: সাউথ আফ্রিকা ওরা লেবোরিয়াস টিম, ওরা খুব গায়ে গতরে খেটেই খেলবে। মেক্সিকো, মেক্সিকো খুব টেকনিক্যাল টিম, ওরা ভালো খেলবে, ওদের জেতার সম্ভাবনা
1: বেশি রয়েছে, তো সেই জায়গায় আপনি একমত পোষণ করছেন। আমরা যদি একটুখানি ট্যাকটিক্যাল লড়াইয়ের জায়গাটাতে যাই, সেই জায়গাটা থেকে কাকে এগিয়ে রাখছেন?
4: আমার মনে হয় এখানেও কিন্তু মেক্সিকো এগিয়ে থাকবে, কারণ ওয়ার্ল্ড কাপ স্টেজ চায় খেলার অভিজ্ঞতা যাবে।
1: দেখি আমাদের দর্শক আছেন, তিনি কি বলেন? হ্যালো প্রিয় শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। বাহ, চমৎকার,
6: ভালো লাগছে, চমৎকার একটি পরিবেশনা আর আপনার উপস্থাপনা অন্তর প্রাপ্ত,
1: থ্যাংক ইউ।
6: সেই সাথে বিশ্বকাপ টানামা এই নামটি সামনে উঠে দিতে তার একটা কম্প শুরু হয়েছে,
1: টানামা বেশি হচ্ছে।
6: আমার মতামত, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা জন্য শুভকামনা, কিন্তু প্রশ্ন হয়ে গেল একটি, সেই জন্য গত বিশ্বকাপে পোল্যান্ড এবং ডেনমার্ক খুব ভালো খেলেছিল, কিন্তু যেভাবে বিশ্বকাপে তারা এই যে পাঁচ চলে গেল এ ব্যাপারে একটু গঠনমূলক আলোচনা পাই, কেন তারা করবো?
1: অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে প্রিয় কলার, সেটা হচ্ছে আজকে যে ম্যাচটা হতে চলেছে প্রথম ম্যাচ মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, উনি প্রশ্ন শুনে ভয় পাননি আশা করছি। আমরা একটু চলে যাবো আপনাদের কাছে, তিনি যে প্রশ্নটি করেছেন সেটা নিয়ে আসলে শুরুতে যদি আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই,
4: আসলে প্রত্যেক টিমই কিন্তু এই বিশ্বকাপে যারা যে অবস্থা শেষ করলো পরের বিশ্বকাপে তার চেয়ে বেটার করার জন্য পরিকল্পনা কিন্তু চার বছরই তার থাকে,
1: এবং
4: চার বছর ধরেই কিন্তু তারা টিমের কম্বিনেশন খুঁজতে থাকে, টিমের উন্নতি কি করে করা যাবে সেই পরিকল্পনা করতে থাকে, কোন কোচকে আনলে শেষ পর্যন্ত তার হতে পারে ভালো ফল পেতে পারে সেগুলো করতে থাকে। তো পোল্যান্ডের সে জায়গায় কিছু ঘাটতি ছিল, কিছু সিনিয়র প্লেয়ার ছিল তারা বাদ গেছে, সেজন্য পোল্যান্ড
1: করতে পারেনি।
4: ডেনমার্ক কিছুটা আনএক্সপেক্টেড ছিল, ডেনমার্কের লেভেলটা সবসময় ভালো
3: থাকে,
4: কিন্তু ডেনমার্ক এবারে করতে পারেনি। আমি যদি ডেনমার্কের সাথে সাথে যদি আরেকটা নাম বলি, নিশ্চয় করে বলবেন যে ইটালির মতন দল তারা কিন্তু কখন দুবার কোয়ালিফাই করতে পারল না, 48টা দল আশা করো ইটালি কোয়ালিফাই করতে পারলো না, এদের কাছে কিন্তু এটা কিন্তু আমার খুবই অবাক লেগেছে।
1: এবং দর্শক শ্রোতাদের এই প্রসঙ্গটা নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। শেষ প্রশ্ন আপনার কাছে একটু রয়েছে, যে আরেকটা যে ম্যাচ রয়েছে আপকামিং সাউথ কোরিয়া এবং চেকিয়ার, সেখানে কাকে এগিয়ে রাখছেন শক্তির জায়গা থেকে ওভারঅল চিন্তা করে?
3: সাউথ কোরিয়া ভালো করবে।
1: ওকে, আপনি?
4: আসলে দুটো দলই কিন্তু ভালো আমি অবশ্যই বলবো, তবে যেহেতু সাউথ কোরিয়ান প্লেয়ার বেশ কিছু প্লেয়ার কিন্তু ইউরোপে এবং তারাও খুব জাপানের মতনই কিন্তু খুব কমিটেড, সুপার কমিটেড একটা টিম, সেখানে আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচে তারা একটা জিতে বেরিয়ে আসার সম্ভাবনাটা একটু বেশি, একটু এজ রয়েছে 55-45 আমার কাছে মনে হচ্ছে।
1: অসংখ্য ধন্যবাদ যারা পুরো আয়োজনে সঙ্গে ছিলেন। আরো কিছু নাম করে বিদায় নিতে চাই যারা কমেন্ট সেকশনে যুক্ত ছিলেন। সবুজ মাহমুদ, রেমিজা আক্তার, আমিনুল ইসলাম বগুড়া থেকে যুক্ত ছিলেন, সাইফুল ইসলাম, মেহেদী হাসান মামুন ছিলেন, জামাল আহমেদ সুবর্ণ ছিলেন। প্রত্যেকেই প্রশংসা করছেন আয়োজনের এবং নিজের পছন্দ দলকে সাপোর্ট করছেন। আজকে এই বিশ্বকাপ দামামার প্রথম পর্ব নিয়ে আমরা সঙ্গে ছিলাম। বিশ্বকাপ সবে শুরু, দামামা বাঁচতেই থাকবে, বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন, বিশ্বকাপকে মাতিয়ে রাখবেন।

এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী ও ডক্টর হারুনর রশিদ, নির্দেশনা ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে 12টা। আবার সে এলাকার ভেতর একেও না যাক, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ফ্যামিলি গার্ডের গান সমবেত কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন ও সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে ফ্যামিলি গার্ডের গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: আমাদের এই দেশ সুজলা সুফলা, সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। গ্রাম বাংলার সেই সবুজে ঘেরা দৃশ্য আপ্লুত করে আমাদের। প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়, যে সবুজ মিশে আছে এই প্রাণে, এই বাংলায়। সকলকে আমন্ত্রণ আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানে। বন ও পরিবেশ এবং প্রকৃতি একই সুতোয় গাঁথা, একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত, এবং একটির ক্ষতি হলে অন্যগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যা প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য, কারণ বন অক্সিজেন, বিশুদ্ধ জল, খাদ্য ও বৈচিত্র্য সরবরাহ করে। শুরুতেই সবুজ বাংলা পর্বে দেশীয় বৃক্ষে সাজাই দেশ শুনবেন এ বিষয়ে সাক্ষাৎকার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয় বিদেশি নয়, দেশীয় বৃক্ষে সাজাই দেশ। আপনাদের সাথে আছি আমি কাউসার শেখ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত।
3: ধন্যবাদ আপনাকে।
2: আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বিদেশি নয় দেশীয় বৃক্ষে সাজাই দেশ, এই স্লোগানের মূল উদ্দেশ্য কি?
3: এই স্লোগানের মূল উদ্দেশ্য হল আমাদের দেশের মাটি, আবহাওয়া ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয় গাছের প্রজাতি রোপণকে উৎসাহিত করা। বিদেশি গাছ যেমন আকাশমণি, ইপিলিপিল, দেবদারু, ইউক্যালিপটাস প্রভৃতি অনেক সময় স্থানীয় মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই দেশীয় বৃক্ষরোপণই টেকসই পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক ভারসাম্যের ভিত্তি।
2: এবার আপনার কাছে জানতে চাইব, দেশীয় বৃক্ষ কেন পরিবেশের জন্য বেশি উপযোগী?
3: আপনারা জানেন আম, জাম, কাঁঠালের মতো বহু গাছ আছে যেগুলো ফল দেয়, কাঠ দেয় ও ছায়া দেয় এবং প্রাণী জগৎকে বাঁচায়। আকাশমণি, সেগুন বা ইউক্যালিপটাস গাছ লাগালে একের ভেতর এক, অর্থাৎ শুধু কাঠ পাবেন, আর আমজাম, কাঁঠাল ইত্যাদি গাছ লাগালে ফল, কাঠ সহ উন্নত জীববৈচিত্র্য পাবেন এবং প্রকৃতিও রক্ষা পাবে, অর্থাৎ একের ভিতরে অনেক পাবেন। একটি দেশীয় গাছ বড় হোক বা তৃণলতা হোক, তার লতা পাতা ফুল ফল খেয়ে কত প্রজাতির প্রাণী বেঁচে থাকে। প্রাকৃতিক পরিবেশে একটি স্থানে ছোট বড় যদি 10 প্রজাতির দেশি গাছ থাকে এবং প্রতিটি গাছকে কেন্দ্র করে যদি 10 প্রজাতির প্রাণী বেঁচে থাকে, তাহলে সেখানে অন্তত 100 প্রজাতির প্রাণী পাওয়া যাবে। বিদেশি প্রজাতি হলে একটি প্রাণীও দেখা যাবে না নিঃসন্দেহে। আবার দেশীয় বৃক্ষ প্রজাতিগুলো দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশে অভিযোজিত, যেমন বট, অশ্বথ, রেইন ট্রি, মেহগনি, গামা, শাল, জারুল, আম, জাম, কাঁঠাল প্রভৃতি গাছ স্থানীয় মাটিতে দ্রুত বৃদ্ধি পায়, কম পরিচর্যা লাগে এবং পশু পাখিদের জন্য উপযুক্ত আবাসস্থল তৈরি করে। এরা কার্বন শোষণ, ছায়া প্রদান, মাটি সংরক্ষণেও অত্যন্ত কার্যকর। তাই বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য দেশীয় গাছপালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: খুব চমৎকার করে বললেন। এবার আপনার কাছে জানতে চাইব, বিদেশি গাছ রোপণের ফলে কি ধরনের সমস্যা দেখা দেয়?
3: বিদেশি গাছ, দ্রুত বর্ধনশীল গাছ যেমন ইউক্যালিপটাস বা আকাশমণি, অতিরিক্ত পানি ও পুষ্টি শোষণ করে, ফলে আশেপাশের গাছ ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। এগুলো পাখি বা অন্যান্য প্রাণীর জন্য খাদ্য ও আশ্রয় সরবরাহ করে না। সময়ের সঙ্গে সঙ্গে মাটির গুণমানও নষ্ট হয়। তাই দেশীয় প্রজাতি রোপণই পরিবেশের ভারসাম্যের জন্য নিরাপদ সমাধান।
2: দেশীয় বৃক্ষ রোপণ কিভাবে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারে?
3: দেশীয় বৃক্ষ শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও ভূমিকা রাখে। যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, নারিকেল, বেল, সফেদা ইত্যাদি ফলদ গাছ সরাসরি আয়ের উৎস। মেহগনি, গামার, শাল কাঠ শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও এসব গাছ থেকে মৌচাষ, পশুখাদ্য ও ওষুধি উপকরণ পাওয়া যায়। ফলে গ্রামীণ জীবিকা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে দেশীয় বৃক্ষ অপরিহার্য।
2: শেষের প্রশ্নে জানতে চাইব, দেশীয় বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? প্রয়োজন।
3: পদক্ষেপগুলো স্থানভিত্তিক উপযুক্ত দেশীয় প্রজাতি নির্বাচন করতে হবে, স্কুল কলেজ ও স্থানীয় সরকার পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করতে হবে, নার্সারি ও বীজ সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবশেষে আমাদের সবাইকে বুঝতে হবে, দেশকে সবুজ করতে হলে নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ দেশীয় বৃক্ষই প্রকৃত সমাধান।
2: ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আমাদেরকে বললেন বিদেশি নয় দেশীয় বৃক্ষে সাজায় দেশ এই প্রতিপাদ্যের উপরে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারও শুনে নিশ্চয়ই উপকৃত হবেন।
1: বন উজাড়ের কারণে পৃথিবী ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, যার ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাটি ক্ষয়, বন্যা, বন্য প্রাণী বিলুপ্তি এবং জীববৈচিত্র্যের হ্রাস ঘটেছে, যা মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ পড়বে হুমকির মুখে। চলুন বন্ধুরা শুনে আসি পরিবেশ বিষয়ক গান। গানের কথা বদলে গেছে পরিবেশ। গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন দীপক কুমার দে আর গানটি গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: গানের সুরে বিদায় বেলায় পৌঁছে গেলাম। সবুজ প্রান্তর গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সকল নাগরিকের জীবনযাত্রার মান ও ভবিষ্যতের কথা চিন্তা করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু বরাদ্দ ও নীতি নয়, রোডম্যাপও দেওয়া হয়েছে, এজন্য এবারে বাজেট ভিন্ন। তিনি বলেন, এবারে বাজেটে মৌলিক নীতির উপর দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে, প্রকল্প ও ব্যয় কেমন হবে তার জন্য চার্টার ক্রাইটেরিয়া রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দেড় দশকে লুটপাটের কারণে সীমিত সম্পদের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ে সরকারের পক্ষে সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা কঠিন। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়দ আব্দুর রহিম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এতে সম্ভাব্য বিনিয়োগ শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আফরোজা খানম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার শাসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। খেলার খবর ফুটবল। টরন্টোতে আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার অতিবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সরওয়ার আখতার। A proposed national budget of 9,38,000 crore taka has been announced for 2026-27 financial year yesterday. The total revenue income in the budget has been estimated at 6,95,000 crore taka. Of them, the income from the National Board of Revenue has been estimated at 6,04,000 crore taka, and income from other sectors has been estimated at 91,000 crore taka. 3 lakh crore taka has been allocated in the proposed budget for the Annual Development Programme ADP. The GDP growth rate has been set at 6.5% and the target of reducing inflation to 7.5% has been set. Meanwhile, different political parties and business leaders of Khulna have given their reactions about the proposed budget. The leaders of Khulna City BNP have welcomed the proposed national budget for the fiscal year 2026-27, mentioning it a people-oriented, realistic and unique document of economic recovery. In the statement, they said the budget will serve as a milestone in reviving the country's fragile economy, controlling inflation and creating employment. The proposal to reduce advance tax and source tax on raw material imports, especially for export-oriented industries, ready-made garment sector and manufacturing sectors, will further accelerate the country's industrialization. Besides, the large allocation under the Farmer Card Program and the proposal for gratuity on retirement for private sector employees are a clear manifestation of the government's people-oriented and social protection vision. Student Affairs Secretary of Central BNP and Whip of National Parliament, Rakibul Islam Bokul, Information Affairs Secretary of Central BNP and Member of Parliament, Azizul Bari Hilal, President of Khulna City BNP, Shofiqul Alam Mona, and General Secretary of City BNP and Director of BCB, Shofiqul Alam Tuhin, expressed the reaction in a statement. Meanwhile, City Organizer of Khulna NCP, Ahmed Hamim Rahat, has said while allocations to the education sector and some social initiatives are positive, additional debt to meet the large deficit could have a negative impact on private investment. July fighter Abdullah Shafil, who lost an eye in the police firing, has said the decision to introduce allowances for the families of martyrs and injured in the July uprising is a sign of the state's responsibility. However, its success will depend on transparent and effective implementation. The Khulna Chamber of Commerce and Industry, the Apex Business Organization, has sincerely congratulated Prime Minister Tariq Rahman and Finance Minister Amir Khosru Mohammed Chowdhury, considering the budget for the fiscal year 2026 to be philanthropic, realistic, development-oriented, agriculture and business-friendly and timely. Khulna Chamber of Commerce and Industry believes that the budget has been balanced in the daily lives of all classes of people, including the business community. Due to the formulation of the family and farmer card programs, including VAT exemption, in the budget. Meanwhile, Khulna Divisional Head of Bangladesh Women's Chamber of Commerce and Industries, Shamima Sultana Shilu, has said the initiatives are positive for grassroots women entrepreneurs. They will be benefited if implemented. Besides, President of Joshua Chamber of Commerce, Mizanur Rahman Khan, has said the different initiatives announced in the proposed budget for the fiscal year 2026-27, the proposed tax exemptions and long-term policy steps have been made the budget business-friendly. However, the actual effectiveness of these initiatives will depend on their proper and timely implementation. Cultural Affairs Minister Nitai Rai Chowdhury has said culture must be developed to build a new society and Bangladesh. A nation that forgets its history cannot survive. He said this at a program on startup science project and innovation ideas showcasing at Mohammadpur Upajila Parishad Auditorium in Magura at Chief Guest. The minister said the spirit of the 1971 War of Independence and the mass movement must be retained. Preserving the history of the Liberation War is a prerequisite for preserving national existence. presided over by the Upajala Nirbahi officer, the function was attended, among others, by the Deputy Commissioner, Police Super, Assistant Commissioner Land, Officer in Charge of Police Station, political leaders, the officials of government and non-government organizations, and local elite. The Mohammadpur Upajala administration arranged it. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or

0: Equally wind at speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are towards cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: শ্রোতা বন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি নাজমিন সুলতানা, আমানুর রহমান ও রাসেল শেখ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আবু সাইদ জান কাদরি। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন সাইফুজ্জামান। আমাদের এপারের আয়োজন দেশাত্মবোধক গান। প্রথমে গিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবার শুনবেন সিদ্দিকা চৌধুরীর কথায় মিয়া গোলাম বদরুদ্দিন ও হাসিনা কণ্ঠে এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে সৈয়দ আব্দুল মতিনের কথায় কণ্ঠ দিয়েছেন হাফিজুর রহমান।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারে গিয়েছেন এস কে সাইদুর রহমান, গীতিকার মোহাম্মদ জাকারিয়া।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময়ে ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাত শুনবেন।

হুজুর হলে সবাই মিলে পাক কুরআন নাও হাতে।

দে হাজানে শুনি অজু করো ভাই নিয়ে পানি দোস্ত দুশমন সবার মিলি নামাজ পড়ো একসাথে রোজা।

জাতি গাইল রে গান মানব জাতি গাইল রে বুলবুল।

জাতি গাইল রে গান মানব জাতি গাইল রে বুলবুল।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসূল শুনলেন।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজে চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে স্থানীয় সময় অনুযায়ী মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول الله.

0: الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকিস্তানি হাম পরিবেশিত হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি, উৎপল প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ব্যয় ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে

মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেছেন, এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। এছাড়া কৃষক কার্ড কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাবনা সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এমপি মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে এনসিপির খুলনা মহানগর সংগঠক আহমদ হামিদ রাহাত বলেন, শিক্ষাখাতে বরাদ্দ ও কিছু সামাজিক উদ্যোগ ইতিবাচক হলেও বড় ঘাটতি পূরণে অতিরিক্ত ঋণ বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশের গুলিতে চোখ হারানো জুলাই যোদ্ধা আবদুল্লাহ শাফিল বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত রাষ্ট্রের দায়িত্বশীলতার পরিচয়, তবে এর সফলতা নির্ভর করবে স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নের উপর। এছাড়া 2026-27 অর্থ বছরের বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসা বান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটে ভ্যাট অব্যাহতি প্রদানসহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী, সমাজসহ সকল শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপনে এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এছাড়া যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ঘোষিত বিভিন্ন উদ্যোগ, প্রস্তাবিত কর ছাড় ও দীর্ঘমেয়াদী নীতিগত পদক্ষেপ বাজেটকে ব্যবসা বান্ধব করেছে, তবে এসব উদ্যোগের প্রকৃত কার্যকারিতা নির্ভর করবে সেগুলোর যথাযথ ও সময় উপযোগী বাস্তবায়নের উপর। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ বিজেপি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশ ইন সহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা কমবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। হাইকমিশনার বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্য প্রযুক্তি আইটি খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে। পাশাপাশি অচিরেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হবে। ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাদে সেকেন্ড সেক্রেটারি গৌরব আগারওয়াল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন সহ বন্দর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম EESS এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে থানা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো ক্যাসিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান আজ খুলনা মহানগরীর বয়রাস্ত মেট্রোপলিটন পুলিশ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানের প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিশেষ অতিথি ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসা রেজার সভাপতিত্বে ডেপুটি পুলিশ কমিশনার অতিরিক্ত DIG MM শাকিলুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক কলেজ ডক্টর SM সাজ্জাদ হোসেন ও উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ কামরুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে

0: নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: মাঠে
2: যারা কাম করে হ্যাঁ তো মাথায় মাথা ছাতা রাখুন
1: রাখুনে লাগবো না, তারপরেও মনে করো যে বৃষ্টিতে ওই মাথেলে তো বৃষ্টি দিয়ে
2: মানে না,
1: তারপর তো সাবধান থাকতে হবে যাতে
2: ঠান্ডা না লাগে,
1: ঠান্ডা না লাগে জ্বর যারা সর্দি কাশি না।
3: এখন
1: আরো বৃষ্টি তো আসো, আমরা কৃষিজীবী ভাই বোন আর শ্রোতা বন্ধুরা যারা আমাদের আসো শুনতেছে তাদের সাথে আমরা একটু কথা কই। তো শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের আসো শুনতেছেন আপনাদের সবাইকে হ্যাঁ আশা করি ভালো আছেন সুস্থ আছেন, আপনাদের সবাইকে দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই
2: শুভেচ্ছা।
1: তো আসো আমরা আসো শুরু করি, এই যে চিংড়ি মাছের কথা কইতে লাগছে,
2: হ্যাঁ আমার এই যে জয়গুড় আছে না চিংড়ি বুনা করে দিলে আর কিছু লাগে না,
1: শুনো যে কচুরুতি দিয়া চিংড়ি মাছ
3: যাতেই দিবা না তরকারি স্বাদই হয়ে যায় আলাদা
1: আলাদা, ভুনা চিংড়ি তোমার যে করো কিংবা ওই যে
3: চিংড়ি মাছ ভর্তা খাইছো
2: কদু দিয়ে কেমন লাগে তা
3: আরো মজা, মানে বু বললো না যে যার মধ্যে দিবে সেটা
1: চিংড়ির চিংড়ির তো পেজা চিংড়ির দু পেঁয়াজ তো মনে করো পেঁয়াজ দিয়ে করে তার মধ্যে যদি একটু লেবু রস দেওয়া যায় তাহলে তো চমৎকার,
2: আর কিছু লাগে না গ্যাদা গুদার বারই পছন্দ।
1: তো আমরা যে চিংড়ি খাবো কিন্তু চিংড়ির যে চাষ কিভাবে চাষ হয় আমরা জানি, যে চিংড়িতে আমরা জানি যে আমরা হেঁচাড়িতে চাষ হয় কিন্তু এই যে ক্লাস্টার পদ্ধতিতে যে চিংড়ি চাষ হয়
2: তাতে একটু জানার দরকার,
1: এটা জানার দরকার আছে। তাহলে আসো আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনব ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ, আর এই প্রামাণ্যটি ধারণ করছেন মৃন্ময় মণ্ডল তুষার সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। তাহলে আসো আগে এই বিষয়টা আমরা শুনে নিই।

0: বাংলাদেশের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হল মাছ। মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি। মাছের উৎপাদন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হাজার হাজার মানুষ জীবিকা অর্জন করে। মাছের স্বাস্থ্যগুণ এবং পুষ্টির উপকারিতা এটিকে একটি অপরিহার্য খাদ্য উপাদানে পরিণত করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সাদা সোনা খ্যাত চিংড়ির চাষের উৎপাদন প্রক্রিয়া একটি পুরনো ঐতিহ্য, কিন্তু গত কয়েক দশকে এটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ চিংড়ির জন্য উপযুক্ত। এখানে চাষ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে উচ্চ উৎপাদন নিশ্চয়তার জন্য আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ তেমনি একটি চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ে চলুন শুনে আসি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
1: মৎস্য অধিদপ্তর আধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষটা প্রবর্তন করা হয়েছে। মানসম্মত এবং চিংড়ির উৎপাদন যাতে বেশি হয় আর কি, বৃদ্ধি পায়, সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। আমাদের এই প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করছি, বিভিন্ন ধরনের গ্রান্ট দিয়েছি, ক্লাস্টার গঠন করে দিয়েছি, সহ নানান কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের প্রাথমিক যে কাজটা এইটা হচ্ছে, চাষিরা এখানে 20-30 জন থাকবেন আর কি, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘের থাকবে, এবং তাদেরকে আমাদের এই প্রকল্পের শর্ত অনুযায়ী ঘেরগুলো গভীর করে দিতে হবে এবং পাড় চওড়া করতে হবে। সেই শর্তগুলো যখন তারা পূরণ করবে, পরে সেগুলো বিবেচনা করে বিভিন্ন ধাপে এগুলো কিন্তু পরে সুপারিশ করা হয়, তখন সেই ক্লাস্টারগুলো কিন্তু গ্র্যান্ট পাওয়ার জন্য বিবেচিত হয়, এবং তারা বিভিন্ন ধরনের সহায়তা পাবে, উপকরণ পাবে, প্রশিক্ষণ পাবে। যে আমাদের আগে চিংড়ি উৎপাদন কিন্তু বেশি ছিল না, কিন্তু উৎপাদন যাতে পূর্বের তুলনায় বেসলাইন থেকে 2-3 গুণ বেশি হয়, সেটাই আমাদের লক্ষ্যমাত্রা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাঙ্গি সরকারপাড়া এক ক্লাস্টার। এই ক্লাস্টার পদ্ধতিতে মিশ্র চাষ করা হয়, মূলত গলদা চিংড়ি চাষ করা হয় এখানে, এবং চাষি ভাইয়েরা রয়েছে এখানে, তাদের সাথে আমরা এখন কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি যে এখানে আসলে কি কি মাছ চাষ করছেন আপনারা?
2: এখানে চাষ করতেছি গলদা মিশ্র ক্লাস্টার, এখানে 26 জন চাষি একত্রে পাড়

0: আমরা গরব দেখতেছি, তাতে আমরা হয়তো অনেক লাভবান হব।
1: এই পদ্ধতিতে কি আগের পদ্ধতিতে যে চিংড়ি চাষ করতেন তার চেয়ে কি মানে খরচ কম লাগছে?
0: খরচ একটু বেশি, কিন্তু আমরা তার তুলনায় আমরা আশাবাদী যে উৎপাদন বৃদ্ধি হবে সেই আমরা আশাবাদী আছি।
1: এখন এই চাষ পদ্ধতিতে আপনারা বছরের কোন সময়তে চিংড়ির পোনাটা ছাড়েন?
0: মানে মে মাসের দিকে আমরা পোনা ছাড়ি। তো সরকারি পদ্ধতি অনুযায়ী আমরা হয়তো একটু এবার পিছনে ছাড়ছি। তো আমরা যে পদ্ধতি শিখছি এই পদ্ধতিতে হয়তো আগামীতে আমরা এই মে মাসে ছাড়লে আমরা এই সময় মাছ বিক্রি করতে পারবো, হরণ করতে পারবো।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি জয়ঢেকি বাজার মোল্লাহাট বাগেরহাটে। আমরা এখানে কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে, যিনি একজন চিংড়ি ব্যবসায়ী। কি কি জাতের চিংড়ি এই বাজারে বেশি বিক্রি হয়? গলদাই বেশি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার পরে চিংড়ির কি উৎপাদন বেড়েছে?
2: ক্লাস্টার পদ্ধতিতে আমরা এবছরে নতুন, তাতে মোটামুটি আশানুরূপ ভালোই দেখছি।
1: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে কি চাষিরা লাভবান হচ্ছে?
2: আগে তো এক গুণ বা দুই গুণ হতো, এখন সাত আট গুণও হয় অনেক ক্ষেত্রে।
1: এখান থেকে যে চিংড়িগুলো আসে সেই চিংড়িগুলো কি শুধুমাত্র এই এলাকায় বিক্রি হয় নাকি দেশের অন্য জায়গায় চলে যায়?
2: মাছগুলো বাংলাদেশ সহ ইউরোপের মতো দেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়।
1: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে মৎস্য অধিদপ্তরের নেয়া আরো কিছু উদ্যোগ সম্পর্কে শুনব বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
3: বাগেরহাটের মোল্লাহাটে আমরা করেছি গলদা চিংড়ি চাষ, সাথে কার্ভ জাতীয় অন্যান্য মাছ আছে। তো এটা নির্ভর করে ওখানকার যে পানি আছে বা ওখানকার যে মাটি আছে, ওখানকার যে পরিবেশ আছে, ওখানে যে চিংড়িটা চাষ করা যাবে মূলত সেটাই আমরা নির্বাচন করি। তো আমাদের এখানে গলদা হচ্ছে, অন্যান্য জেলাতে উপজেলায় কিন্তু বাগদা হচ্ছে। মিষ্টি চাষের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সরপুটি বা অন্যান্য কার্ভ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আমরা ক্লাস্টারের ঘেরগুলোতে দিচ্ছি বা চাষিরা দিচ্ছে। এখানে আমরা চিংড়িকে যে খাবারটা দিচ্ছি অনেক সময় সেই খাবারে কিছু অতিরিক্ত অংশ থেকে যায়, তখন কিন্তু সেই কার্ভ জাতীয় মাছটা যখন সেই খাবারগুলো খাচ্ছে তখন কিন্তু পানির পরিবেশটা ভালো থাকছে এবং পানির যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি চিংড়ির পাশাপাশি কার্ভ জাতীয় মাছটাও কিন্তু বাড়তি ফসল হিসাবে পাচ্ছে। আমরা এখানে সব ধাপগুলো মেনটেন করে কিন্তু চিংড়ি চাষ করছে। আগে যেহেতু চাষিরা ঠিকমতো খাবারে দিত না, পরিচর্যা করত না, এখন ক্লাস্টার পদ্ধতি চাষের কারণে চাষিরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় খাবারগুলো দিচ্ছে। তো চিংড়ির তাদের যে উৎপাদন, তাদের যে সময়টা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যে উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছে। ঘেরগুলো চারিপাশে কিন্তু ব্লু নেট দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে, যেটাকে জৈব নিরাপত্তা বলে। তো এটাতে করলে কি হবে, বাইরে থেকে রোগ জীবাণুর সংক্রমণ একেবারেই কম হবে, অন্যান্য ক্ষতিকারক প্রাণী আছে, সাপ ব্যাং আছে, সেগুলো কিন্তু ঘেরের মধ্যে আসতে পারবে না।
1: বন্যা, জলোচ্ছ্বাস, এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে ক্লাস্টার পদ্ধতির চাষটা কতটুকু নিরাপদ?
3: সম্প্রতি যে অতিবৃষ্টি হলো বা যে বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন অঞ্চলে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতেও কিন্তু অতিবৃষ্টি হয়েছিল। তো আমাদের যে ক্লাস্টারগুলো গঠন করা হয়েছে সেখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু গভীরতা বৃদ্ধি করা হয়েছে এবং পাড়গুলো চওড়া করা হয়েছে। মাঠ পর্যায়ে গিয়েছি, দেখেছি যে আসলে আমাদের এই ক্লাস্টারের ঘেরগুলো কিন্তু সেভাবে ভেসে যায় নাই এবং চারিদিকে নেট দিয়ে ঘিরে থাকার কারণে কিন্তু মাছ বা চিংড়ি কিন্তু ভেসে যেতে পারেনি। তো সেক্ষেত্রে কিন্তু চাষিরা নিজেরাই বলেছে যে তারা কিন্তু পূর্বের বছরের তুলনায় বা এই যে দুর্যোগ কিন্তু তারা তেমন একটা ক্ষতির মধ্যে পড়েনি।
1: বাংলাদেশের চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিংড়ি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিংড়ি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতির দিকে মনোযোগ দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এই খাতকে আরও ফলপ্রসূ করা সম্ভব হবে।
4: হ্যাঁ, আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনলাম, ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ। আর এই প্রামাণ্যটি ধারণ করেছেন মৃন্ময় মণ্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। ভালো লাগলো কিন্তু, ক্লাস্টার পদ্ধতিতে কিভাবে চিংড়ি চাষ করা হয় এটা জানা হলো কিন্তু। তাহলে আসো, তারা আমরা এবার একটা গান শুনি। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার আর সুরকার এস এম আব্দুল আওয়াল। তাহলে আসো আমরা গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ আমরা গানটা শুনলাম,
1: ভিটামিন সি
0: কত উপকারী। আর এই গানটার শিল্পী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার আর সুরকার এস এম আব্দুল আওয়াল। দেখো আমরা কিন্তু কথায় কথায় কিন্তু যেটা বুঝাইতে না পারি সেটা কিন্তু গানে গানে কিন্তু বোঝানো
1: যায়।
0: এই যে শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকে
1: সেই বিষয়টা গানের মধ্যে বলে দিব,
0: তাই না? এখন আমরা যদি এটা আমাদের মগজে ঢুকলো এখন আমরা বুঝতে পারুন যে কোনটা খাইলে
1: কিভাবে চলবো, কিভাবে শরীর ভালো থাকবে,
0: ভালো রাখবো, আমরা এই বিষয় নিয়ে আমরা জানলাম। তো এই যে তোমার যে ঢেঁড়স গাছ,
1: এই যে
0: এই ঢেঁড়স গাছ নিয়ে তুমি যে একটা ই করতেছো যে ঢেঁড়সের মধ্যে একটা ই হচ্ছে পোকার রোগ,
1: এই চিকুন চিকুন ঢেঁড়স হয় আর পরে দিকে নাই
0: পরে
1: পোকা খায়।
0: তো এই যে আমরা যে ঢেঁড়স আমরা করি কিন্তু সমস্যা আছে, আমরা কেন কি রোগ হয় এটা কি প্রতিকার আছে, ঢেঁড়স আমরা যে রোগ হয় এই রোগের কি প্রতিকার আছে, এই বিষয়ে একটা ই আছে ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার, বুঝছো? এই বিষয়ে একটা আলোচনা আছে, তাহলে আসো আমরা আলোচনাটা শুনি তারপর কথা কই।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই নানান ধরনের সবজি গ্রহণ করে থাকি, এ সকল সবজি আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে ঢেঁড়স। আজ আমরা জানব ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে। বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছ থেকে প্রথমেই আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগ সমূহ কি কি।
3: বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর রোগসমূহ হচ্ছে হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ, ঢোলে পড়া রোগ, ঢেঁড়সের পাতায় দাগ রোগ, ঢেঁড়সের গোড়া এবং কাণ্ড পচা রোগ এবং ঢেঁড়সের শিকড় গিট রোগ। এই ধরনের এই রোগগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ঢেঁড়সের জন্য।
2: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগসমূহ ঢেঁড়সের ফলনে কতটা ক্ষতি সাধন করে।
3: আমরা জানি ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি, কিন্তু গ্রীষ্মকালীন সবজি হলেও কিন্তু ঢেঁড়স সারা বছরই চাষ করা সম্ভব। যেগুলো হাইব্রিড জাত আছে সেগুলো কিন্তু আমরা সারা বছরই চাষ করতে পারি, এর ফলে আমাদের কৃষকগণ সারা বছরই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু ঢেঁড়সে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলো ঢেঁড়সে রয়েছে। অর্থাৎ ঢেঁড়সে কিন্তু কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের শারীরিক উপকারিতাও আছে। কিন্তু এই ঢেঁড়সে অনেক ক্ষতিকারক পোকাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢেঁড়সের ফলন প্রায় 96% পর্যন্ত কমে যায়। তাই এই রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ঢেঁড়সের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
2: এ সকল রোগবালাইয়ের কারণে আপনি যেটি বললেন যে প্রায় 96% পর্যন্ত উৎপাদন কমে যায়, আমরা সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে কি কি পদ্ধতিতে ঢেঁড়সের রোগ নিয়ন্ত্রণ করা যায়।
3: আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে, শুরুতেই কিন্তু রোগ নিরাময়ের জন্য রাসায়নিক ব্যবস্থায় চলে যায়, কিন্তু আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা জৈব নিয়ন্ত্রণে যাব এবং সবশেষ ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদের রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করব।
2: ঢেঁড়সের উল্লেখযোগ্য ক্ষতিকারক রোগ সমূহ কিভাবে আমরা দমন করতে পারি সে সম্পর্কে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের কিছু জানান।
3: আমি আগেই বলেছি সবচেয়ে ক্ষতিকর রোগসমূহ, পাঁচটি রোগের নাম বলেছি, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ঢেঁড়সের হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগটা। এই রোগটা মূলত একটি ভাইরাল রোগ। এটি আমরা জানি ভাইরাস কোনো না কোনো বাহকের দ্বারা সংক্রমিত হয়, এক্ষেত্রে সাদা মাছি নামক এক ধরনের পোকার মাধ্যমে এই রোগটি সংক্রমিত হয়। আর এই রোগটা যদি হয় ঢেঁড়সের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে প্রায় 96% পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই এর দমনের জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা বাড়ি ঢেঁড়স এক নির্বাচন করতে পারেন। এছাড়াও আমরা গ্রীষ্ম মৌসুমে রোপণ এড়িয়ে চলতে পারি, কারণ ওই গ্রীষ্ম মৌসুমে যে বাহক পোকাটা আছে সাদা মাছি, এর সংক্রমণটা বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে কোনো কোনো গাছ হলুদ শিরা মানে রূপ ধারণ করেছে, তখন আমরা সেই গাছটা পুঁতে ফেলতে পারি মাটিতে। আর যদি আমি জৈব নিয়ন্ত্রণের কথা বলি, সেক্ষেত্রে আদা রসুন বা হচ্ছে মরিচের রসটা স্প্রে করতে পারি আমরা ঢেঁড়সের গাছে। এছাড়া তার সর্বশেষ আমরা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনুমোদিত কীটনাশক যেগুলো রয়েছে যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন, এই ধরনের ওষুধগুলো কৃষকরা নির্দিষ্ট হারে সংক্রমিত গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে যে ক্ষতিকর রোগটা রয়েছে ঢেঁড়সের ক্ষেত্রে সেটা হচ্ছে ঢেঁড়সের পাতায় দাগ রোগ। ছত্রাকের আক্রমণের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগটা আমরা বুঝতে পারব যখন পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ধরনের দাগ দেখতে পাব। এছাড়াও কিন্তু পাতার নিচের দিকেও ঘন কালো গোড়ার আস্তরণ যদি দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারব এক্ষেত্রে ঢেঁড়সের পাতায় দাগ রোগটা হয়েছে কোন ছত্রাকের আক্রমণে। এই ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ভালো বীজ ব্যবহার করব এবং চারা থেকে চারার যথেষ্ট দূরত্ব রাখব যেন পাতা সহজেই শুকিয়ে যেতে পারে। এছাড়াও আমরা নিয়মিত জমি পরীক্ষা করব, আগাছা ব্যবস্থাপনা করব, আর যদি আমরা আক্রান্ত গাছ দেখি সেক্ষেত্রে আমরা মূল সহ সেটা তুলে ফেলব। এছাড়াও রোগ প্রতিরোধী জাত যেমন আগেও বলেছি বাড়ি ঢেঁড়স এক, এটা আমরা লাগাতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আবারও রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের কৃষক ভাইরা যেতে পারেন। এক্ষেত্রে অনুমোদিত কীটনাশক আছে হচ্ছে কার্বানডাজিম এবং ম্যানকোজেব, এই ধরনের কীটনাশক আমাদের কৃষক নির্দিষ্ট হারে প্রয়োগ করতে পারে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য রোগ আছে, সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ। এই ঢোলে পড়া রোগ এটাও ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আমরা বুঝতে পারব যখন গাছ হলুদ বর্ণ ধারণ করবে এবং খাটো হয়ে যাবে, পাতাটা গাছটা নেতিয়ে যাবে, এটাকে তাই অনেক সময় কিন্তু ঝিমিয়ে পড়া রোগও বলা হয়। আর এক্ষেত্রে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মূল বা কাণ্ড লম্বালম্বি ভাবে কাটলে ভেতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আর যখন রোগের প্রকোপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কাণ্ডটাই কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা গ্রীষ্মকালে গভীর চাষ দিতে পারি, জমিতে চুন প্রয়োগ করতে পারি, ফসলের পরিত্যক্ত অংশ আমরা পুড়িয়ে ফেলতে পারি। পরবর্তীতে আমরা রাসায়নিক ব্যবস্থা দিকে যেতে পারি। আমরা অনুমোদিত ছত্রাকনাশক যেমন হচ্ছে কার্বানডাজিম, এগুলোর মাধ্যমে আমরা রাসায়নিকভাবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
2: আপনাকে অশেষ ধন্যবাদ ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য।
0: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার। এই যে জয়গুণের দাদি, এই তুমি যে দুশ্চিন্তা আসছিল তোমার ঢেঁড়স হারিয়ে, এখন তো শুনলাম ওই যে ঢোলে পড়া রোগ হইলে কি করতে হবে,
1: পোকাকে
0: মারণ লাগবো, এখন এগুলি তো শুনলাম, তো ভালো পেলাম। শুনা তুমি মনে করো সেভাবে তোমার সাবধান থাকতে হবে, সেভাবে তুমি ব্যবস্থা নিবা, নিলে তোমার ঢেঁড়স গুলি ভালো থাকবে, তুমি নিজেও খাইতে পারবে, আমাকেও দিতে পারবে। ওই দেখো না বকুলি, শুনো আমাদের তো বকুলি রুই দিও,
1: আমার যে গরু আছে না এর লেগে আমার উঠানে ভালো হয়, উঠান ফসলটা ভালো হয়।
0: ও তাহলে দেখো
1: আমি কি পাবো না,
0: তুমিও পাবা,
1: আমি কি না করি, অনেক দিনে আম খাওয়াই না।
0: শুনো আর একটা কথা হইলো, যে এখন যে বর্ষাকাল আসতেছে বুঝছো, গাছ লাগানোর সময়
1: উপযুক্ত সময়,
0: উপযুক্ত সময়। ওই যে আমাগো বকুলি গাছ লাগা কিন্তু যত্ন নেয় না,
4: তুমি এরকম করো কেন, যত্ন নেই তো, কিন্তু ছোট তুমি তো ওটা কাও না, ছোট মিয়া ছাগল আসে যে আমার গাছ খেয়ে গেল, সেটা
1: কয়েকবার তো বিচার করে দিল,
0: শোনো ছোট মিয়ার ছাগল তো খায়, তারপর যে তাস তো দেওয়ার আছে না, ওই যে কি নাম যেন, হ্যাঁ সেও, হ্যাঁ হ্যাঁ তার ছাগল আইসা লেখায়, আমি তো এই না মঞ্জু মিয়ার দোষ দিই না, দোষ যা লাগাইছে তোমার জায়গা, তুমি গাছ
1: লাগাইছো,
0: তুমি যদি গাছ লাগাইছিলা আরেকজনের ছাগল এসে খাই গেলে কইলে জম্মুকে ছাগল আমার খাই গেলে, কিন্তু তোমারে গাছ
1: লাগাইলে
0: যত্ন করতে হইব, এবং ওই গাছটা কিভাবে বড় হবে সেই দিকে তোমার খেয়াল রাখতে
1: হবে।
0: তবে তিনটা গাছ লাগাইতে হবে, একটা হলো ফলজ বনজ
1: ঔষধি,
0: এই তিনটা গাছ যদি আমরা সবাই লাগাই তাহলে আমাদের জন্য উপকার হবে
1: আসলেই তো।
0: হ্যাঁ
4: তো
0: শোনো এই যে কথায় কথায় কিন্তু আমরা আসরে সময় শেষ হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা এখন

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, আহসান হাবিব বাপ্পি, শিরিন বানু এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী, সোলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা নৌ ও বিমান বাহিনীর সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। দুর্বারে আজ শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানটি শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুরকার মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বেশ সেনানিবাহী ও বোনেরা দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মুন্সী ওয়াতুদ, সুর আরোপ করেছেন মোহাম্মদ ইসহাক। আমার দুচোখ ভিজে যায় বাউল বধুর কণ্ঠে যখন শুনি দেশের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিনী।

দুর্বারি আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী জিনিয়া জেফ্রিন লুইপা। গানটি লিখেছেন গৌরপদ বসু, সুর করেছেন রুহেল খন্দকার।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুরকার কবির বকুল। আকাশ পাহাড় নদী সাগর দেশ থেকে দেশ দেশান্তরে গেয়েছেন বসিরুজ্জামান সাব্বির।

দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন শুনছেন দুর্বার অনুষ্ঠানে। এবারের গানটির শিল্পী পপি পাল, গানটির গীতিকার রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

চীনা নৌ ও বিমানবাহিনীর বেশ নামি ভাইও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন এস এম আব্দুল ইয়াবাদুদ সরকার, জন্ম আমার বাংলাদেশি ধন্য আমি তাই, সুরে সুরে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন।

এবারের গানটি শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানটি লিখেছেন ফরিদা ফারহানা, সুরকার আব্দুল্লাহ খান, লাল সবুজের পতাকার নিচে আমার বসবাস।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ঢাকায় ছজাতির আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব ২০ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ। আজ রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৩৯-১৭ গোলে মালদ্বীপকে পরাজিত করে। আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনের মুখোমুখি হবে, অপর সেমিফাইনালে ভারত মালদ্বীপের মোকাবেলা করবে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে আজ শুরু হচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ১০ম আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশগ্রহণ করছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ৩টি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মোকাবেলা করবে। এছাড়া সন্ধ্যে ৭:৩০টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার এবং রাত ১১:১১টায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে খেলবে। আগামী রোববার বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। কিংস্টনে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ১টায় খেলা শুরু হবে। আগামীকাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হবে। আজ সকালে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। গতরাতে উদ্বোধনী খেলায় মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। আগে জানানো হয়েছে এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। গাজীপুর কালেক্টোরাল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ও সেরা একাদশ। প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ম্যাচে এসএসসি ব্যাচ ১-০ গোলে সেরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আগামী রোববার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়া দলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১:০০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় ছাড়া বিকল্প নেই। ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে ৩ ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট শুরু হবে। ৬ জুলাই থেকে ওয়ানডে এবং ১৫ জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। এদিকে চলতি মাসের ১৭ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বেলা ৪টায় খেলা শুরু হবার কথা রয়েছে। ৩ ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট ২৫ জুন নটিংহামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আগামীকাল ধর্মশালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ১৭ জুন লখনৌতে দ্বিতীয় একদিনের এবং ২০ জুন চেন্নাইয়ে একই সময় দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে ফাইনাল খেলা আগামী ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ ত্রিশাল দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের ২১-২৭ তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিডিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশগ্রহণ করবে। ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ১৩ জুন শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পি এম খালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন সকাল 10:30। দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভার ও বেলা 2:00 নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4:00 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8:00 লং বিচ হোটেলে অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। শুরুতেই আম্মাজান ছায়াছবির গান, শিল্পী আয়ুব বাচ্চু।

0: সে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে। আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজান।
1: Allah

0: فهذه الدعوة التامة والصلاة القائمة. آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: ফিরে এলাম আবারও ছায়া রঙে, এবারে কুলমিলতা ছায়াছবির গান শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসজ্জা। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তাঁর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 13 জুন শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরকে ঘিরে জেলার সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন সহ ব্যাপক কর্মসূচি। আয়োজন করা হবে জনসভা ও সুথি সমাবেশ। এতে জেলা জুড়ে চলছে সাজসজ্জ।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের কক্সবাজার আসছেন। আমরা কক্সবাজারবাসী ওনার কাছ থেকে অনেক কিছু চাই এবং কক্সবাজারের মানুষ আজকে আনন্দিত এবং সহস্পতভাবে ওনাকে বরণ করার জন্য আদির আগ্রহ অপেক্ষা করছেন।
4: এই আগমনকে কক্সবাজারবাসী উৎসব হিসাবে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে।
2: সফরের দিন সকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদর উপজেলার PM খালি পাতলি খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানেই অংশ নেবেন একটি পথসভায়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
5: 13 জুন শনিবার কক্সবাজার জেলা সফর করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সফর সূচী পেয়েছি সেই হিসাবে উনি ওই দিন সকাল 10টায় কক্সবাজার পৌঁছাবেন। উনি PM খালি ইউনিয়নে একটি খাল আছে, পাতলি খাল, এই খালটা পুনঃখনন উদ্বোধন করবেন। সেখানে একটি সংক্ষিপ্ত জনসভায়, পথসভায় বক্তব্য প্রদান করবেন।
2: পরে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার দুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করবেন সাফারি পার্ক। বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার।
6: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে নিরাপত্তা নেওয়া দরকার আমরা সব কিছুর ব্যবস্থা করে রেখেছি।
2: এর আগে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরি উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ামা ইহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: প্রথা অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোন শ্রেণী পেশার মানুষ যেন বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
8: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
7: পরে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সরকারের কি পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই দেশের ভেতরে ব্যবসা পরিচালন ব্যয় ও হয়রানি হ্রাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
8: তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অব ডুইং বিজনেস কমবে। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে।
7: বিভিন্ন কারণে চাকরি হারানো শিক্ষিত তরুণ যুবা এবং গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির আওতায় প্রত্যেক শ্রেণীর কর্মক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, অর্থ সহায়তা ও নিবিড় তদারকি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
8: এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো কোন সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি, তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের।
7: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপেক্সকে গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে, যেন সমুদ্রতলের গ্যাস ও তেলকূপ সন্ধান এবং আহরণ করা সম্ভব হয়।
9: সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছিল, যার ফলে গত ১৭ বছর বাংলাদেশের এক্সপ্লোর করার জন্য কিছুই করে নাই, একটা কূপখনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো ৫টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের সরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব।
7: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধানে কাজ করা হচ্ছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কালো টাকা সাদা করার কোন সুযোগ বাজেটে দেওয়া হয়নি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্প উন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগে স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বেসরকারি খাত চালিত প্রবৃত্তির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজ রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাতচালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরও বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে নতুন বাজেটে। আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন ভাতা কর্মসূচির পাশাপাশি সরকারের নতুন করে চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি পাচ্ছে ব্যাপক পরিসর। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে পাবে 2,500 টাকা করে সহায়তা। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচির সফল বাস্তবায়ন দেশে দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
10: ফ্যামিলি কার্ড থেকে গরিব এবং দুস্থ মানুষদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। আমরা প্রাক্কলন করে দেখেছি আমার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকে যে সরকার যদি 41 লাখ দরিদ্র জনগোষ্ঠীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারে, তাহলে বাংলাদেশের যে পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে বাস করেন তাদের সংখ্যাটা বেশ দ্রুত কমতে পারে, সেটার একটা ভালো সম্ভাবনা আছে।
7: তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির সাফল্য নির্ভর করবে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সুশাসন নিশ্চিত করার উপর।
10: মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতের আওতায় যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে যেন সঠিকভাবে নির্বাচন করা হয়, না হলে আবার সেখানে একটা অর্থের অপচয়ের প্রশ্ন থেকে যায়।
7: অর্থনীতিবিদদের মতে, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশ বেতার
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার শিক্ষা পাঠ্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে যাতে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক গবেষণার সক্ষমতা ও প্রযুক্তি নির্ভর সমাধান বের করার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে। আজ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পাঠ্যক্রম এমনভাবে প্রণয়নের জন্য কাজ করছে যাতে পাঠ্যপুস্তকগুলো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধানে উৎসাহ প্রদান করে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি আজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় এ আহ্বান জানান। আফরোজা খানম বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফরজানা শারমিন বলেছেন, দেশের কোন শ্রেণী পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের জনবান্ধব বাজেট জন আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলবে। তিনি আজ নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সহায়তাকে 50,000 টাকা থেকে 1 লাখে উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সীমান্ত অঞ্চলে 3 জন নিহত হয়েছে। ওই এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইগোর কোভালচুক আজ টেলিগ্রামে এক পোস্টে একথা জানান। কর্মকর্তাদের মধ্যে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অংশ হিসেবে সর্বশেষ এই গোলাগুলি বিনিময় করে। রাশিয়ার বায়ানস্ক অঞ্চলে 2 জন বেসামরিক নাগরিক নিহত ও 2 জন আহত হয়। ইউক্রেন রাশিয়ার সুজেমকা বসতিতে হামলা চালানোর পর হতাহতের এই ঘটনা ঘটল। খেলার খবর ফুটবল। টরেন্টোতে আজ রাত 1টায় ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে আজ শুরু হচ্ছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের 10ম আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30 উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামী রোববার বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা, আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। খবর শেষ হল।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার উপর গুরুত্ব দিয়ে গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটাই প্রথম বাজেট। $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এই বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির 13.7%। গত অর্থ বছরের বাজেটের তুলনায় এর আকার বেড়েছে 1,48,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,00,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এর মধ্যে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ 1,12,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে 10টি অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, সার্বজনীন শিক্ষা, বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু জনবান্ধব লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতেও নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নতুন কর্মসূচি এবারের বাজেটে যুক্ত হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে শিক্ষা খাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য সহজ কর ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। বৈদ্যুতিক যানবাহন আমদানি ও উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় ছাড় দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি খাতেও বড় প্রণোদনা দেওয়া হয়েছে। ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে ফ্রিল্যান্সার, স্টার্ট আপ ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর সুবিধা দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে 61টি পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে। জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর দাম কমাতে কর ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বাজেটে সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হল ব্যক্তিগত আয়করের স্বস্তি। সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, আগামী 5 বছরের একটি রোডম্যাপও ঘোষণা করেছে সরকার। সরকারের প্রত্যাশা, এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। বাজেটের গুরুত্বপূর্ণ দিকটি হল অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সরকার বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বেসরকারি খাতের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 3R রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন কৌশল বাস্তবায়ন করেছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেট উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব বলে বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া দিয়েছেন, কারণ বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সব শ্রেণী মানুষের জীবন মান উন্নয়নে তাদের কল্যাণের কথা চিন্তা করে তাদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে বিশাল বাজেট দিয়েছে বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে অনেকের সংশয় থাকলেও এর একটি পথ নির্দেশনা স্পষ্ট করা হয়েছে বাজেটে। টানা 5 বছরের বেশি সময় ধরে নানা ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশের মানুষ, তাদেরকে স্বস্তি দিতে তাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। সকলের প্রত্যাশা, বিএনপি তার মেয়াদকালে এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে সেই অভিযাত্রা সফলতার সঙ্গে সম্পূর্ণ করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কয়লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 13 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
16: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন দেশের গান শুনবেন প্রজ্ঞা সময়ের কণ্ঠে। গানটির গীতিকার অধীর কুমার দাশ।

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা,

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা,

0: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল 13 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে, যথাক্রমে সকাল 10:30, বেলা 12:15, বেলা 1:30, বেলা 2, বিকাল 4 এবং রাত 8। শোনা যাবে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, সকাল 10, দুপুর 12, রাত 8:55 ও রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বিকেল 3:05। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী সকাল 8:30। এছাড়া মনীষা মণ্ডলের কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 12:30। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী শুনবেন সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মোহাম্মদ সেলিমের কণ্ঠে দুপুর 12:20। এছাড়া ফারহান খান পুরবীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন বেলা 2:30। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্স NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা। এখন তেলোয়াতে কালামে পাক ও বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।